Lucky, Akaswani difu. Nali tumja mekar jilong bom lucky. FM banner long make her sparu sira talk bora sir cap, lapen race ape. Lapen anparta. News on ear, palabang so ape along ben sitami. Nali tum Akaswani difu, ajay mek arjilong ekji. Pini, kecheng si a transmission along ko PPC kerot ke parju jimanan ben chitan pon mek at sinang. পরফাই ট্রগ্রাম মিনিট চকলতে দেলহি পেন কাপাচে তাক ইংলিশ সালাম পেন বিয়োটা আর জুলং একজি পরফাই ট্রগ্রাম মিনিট ক্যাপ চকলতে কাংদু কর্ডমলুন আজ মেক আং ডেং আলং আসন সন আলুন আর জুলং একজি পরফাই ট্রগ্রাম মিনিট হং ক্যাপরা ফ চকলতে নীলিলাম থে পেলাপাংস যা মেক আং ডেং আলং সীমা ক্রপি কেথান

lamjir arjulong ekji porphai program minute thong kepra sir kep choklote pini sarlam the borota ami adde pulabang su asarlam the arjulong ekji porphai program minute pli kep choklote karbi lunbari majai meg ang dengalong asanson alun arjulong ekji porphai troxy choklote delhi pen kapachetak hindia lampen birta arjulong ekji porphai troxira minit pho choklote delhi pen kapachetak english lampen birta arjulong ekji porphai troxy choklote klimso mar ajai mek angdeng along gloria bp chipatir pc hidi sajir baptist church kicharli osomar tumpen asona son ka chingki ga chithan alam arjulong ekji পরফাই ট্রক্সিরা মিনিট প্লি ক্যাপ চকলোতে লুন চেত যায় মেঘ আং ডেং লং আসন সন আলুন আর্জুলং ইকজি পরফাই নের ক্যাপ প্লেংলোতে সাম দেলহি পেন কাপাচেতাক সামাচার প্রভাত হিন্দিয়ালাম পেন বিয়টা আর্জুলং ইকজি পরফাই নের ক্যাপরা মিনিট ক্রেপ চকলোতে দেলহি পেন কাপাচেতাক আদাব আবিরটা ইংলিশ আলাম পেন বিয়টা আর্জুলং ইকজি পরফাই নিয়ার কেবরা মিনিট হং কেপ চকলোতে কার্বি লামার জন আলু নজয় মেক আং ডেং লং আসন আসন আলুন আর্জুলং ইকজি পরফাই সির কেপ চকলোতে দেলহি পেন কাপাচেতাক গুয়াহাটি পেন কাপাচেতাক লং রি লং পাত আবিরটা আসামিস আলাম পেন বিরটা আর্জুলং ইকজি পরফাই সির কেবরা মিনিট ক্রেপ হ চকলোতে হিন্দি ঘাজল আলু নজয় মেক আং ডেং লং আসন সন আলুন আর্জুলং ইকজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফ চকলোতে ইংলিশ আলু নজে মেক আং ডেং আলং আসন সন আলুন আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট ক্রেপ ফ চকলোতে লামেট আজায় মেক আং ডেং আলং খনসন বে কেথান কেংবট চিকলো থট পোলাবংস তমো আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট হং কেপ চকলোতে আসামিস লামার্জন আলুন আজায় মেক আং ডেং আলং আসন সন আলুন আর্জুলং ইকজি পরফাই ক্রে সি চকলোতে নিংলু আলাম থে আজাই মেক আং ডেং আলং রুবলিন বে পি কে থান লামজির আর্জুলং ইকজি লাপেন সু আরলো আং টং লবাংসু আজাই মেক আং ডেং আলং ফেশন ডিজাইনিং আপুথাক হুটবাং হুনালি তেরন পি লাপেন রুবলিন ক্রপি আংবং চিহু চিপুত আর্জুলং ইকজি লাকে আকাশবাণী ডিফু নন স্টেডিও অপর পরফাই ট্রকরা মিনিট ফ চকজি দক দক ল সিনন মালাম সফি পেনলতে দেলহি পেন কাপাচে তাক ইংলিশ আলাম পেন বিয়টা আর্জলং ইক

কংটু কদমলু না যায় মেঘ আং ডেঙ আলং আদন থুয়ালুন আর্জু এগলো না মিরমিলি রং পিপি কেলুন আলু নালাম থে আদা প্রাং পোলা বাংসলুন আর্জু এগলো না।

কার্ডম, নীলিমেন কে, সীমা ক্রপি, নীলিকে দোকে, ইংলেঙার লাপে, নীলিকে সাইকে ক্লেম কে, লংহং কে পাংরেং পেনহানল, লংহং কে পাংরেং কে এ জন বেত্তা কালি জনি জন থমদো কে পাংরেং লাপেন আসোতা চুয়র লং ল আকে থেতা চুয়র লং ল লাপেন লংহং কে পাংরেং কে এম জয় কে তা কালি সুংকা সুং ও ইনিং তা দিং নাংজি ইনিং তা দিং পিক নাংজি মেন মেন কে সুলি লে লাসে ইনিং দিং ও নাংজি নিকে লাপুলো লাপেন সে জেপানিং দিং পন বম সি নিসমার তুম ফান আন্তা স্কুল ইপাদুন ল লংহং পাংরেং পেনসি হেম তুম আন্তা হেম পেনতা এরো ফানকে লাপেন সি সুলি বম বম।

কার্বি লামার জানালো না যে মেঘ আং ডেং আলং আদুন থু আলো না জুই গেল নাং খন সি ইম তেরাং কেলুন আলো না লাম থে কাং হন নাং পি পোলা বাংসু আলুন আর জুই গেল নাই।

হিন্দি গজল আলোনা যায় মেঘ আং ডেঙালং আদুন থুয়ালুন আর্জু ইগলোনাং চিত্রা সিং প্যানকিলুন আলোনালাম থে তু নাহি তো পোলাবাং সোলুন আর্জু ইগলোনাং।

লাপন পর নাংলিতুম হিন্দি গজল অলুন যে মেঘ আং ডেং অলং আসনসন আলুন আর্জুলং টাংলো লাকে আকাশবাণী ডিফু নাংলিতুম যে মেঘ আর্জুলং বম লাকে এফ এম বেন আলং মেঘাহার্স ভারো ইসেরা টক বরা সির ক্যাপ রেস এপ লাপেন আন পার্টা নিউজ অন ইয়ার পলবংস এপ অলং পেন সিতামে নাংলিতুম আকাশবাণী ডিফু আজ মেঘ আর্জুলং ইকচে নন স্টেডিও পর পরফাই সের কেবরা মিনিট প্লি কেবরা ভ চকটাংল আদুন্থু ইংলিশ আলু না যায় ম্যাক আং ডেঙালং লুন আর জু ইকলু নাং কেচেং সি নিকি মিনাচ পেন কে লুন আলু নালাম থে রাইট বাই মাই সাইড পলাবাং সলুন আর জু ইকলু নাং

सुबहानी हेमरित चुबुचे दोलो लापिनान सुबहानीता काचारिया हिनके कैप आंगडें आनके उन बनता वरेंगा वारसाय चुलंग दुंदे के ए किसम चेयर चुलांग पेंसी हेमरित काचेलांग इ पेन आर्नी आर्नी पापार बमलो पिनानसो बाहानी ता चिंहन पिक किचो किजुन किदो किदाम पुसितामे आनिंग चिचर पिक पिनसो अबांग अचर अफान मासाप्ता कामाथा पासुंसे किरी कारलान अंतामे पिनसो अबांगसी क्लेम पेन आरलुसो माते अचर अफान आसन आसन केनांगजी अहरमु आन तामे वानपी बम पेन पेदर पनबमलो हेम रित चिबुचि पेन आनिंका निंका नाफी सितामे उसुआ विदेलो उसमार जोंसी आवे ते मो केसार की क्रिया पर हो लांगा बांगा विदे ना पुसी उसमार कासिपा थेलोंजी आफान आर्नी आर्नी पिनानसु बाहानी चिंगवाइलो उसु कपेदोजी आफान आसन आसन आसी काचिलांगजी आफानसी आसन आसन आसी चेलांग पेन उसु सुपिनसु इनुत महांग नांगथेक पिलो पिनानसु ता लाली काचिहक लाली कांगहन से रूप अंतासुसे सी कायता पांगलु पांगथीसी पाथी पादिंगलु आमेन इरलो सारथेपु बनता কাহন থু অং সি কাইকে তাত লংকি পুসি হাং বেড়ল আপাই আপো আতুম লংকি পু কেহাং হামেন আর্জুন দুন লংসি রং আসর ডন রাব চিফো চিরো আন্তামি লংকি পুসি আফি আনকে আমেন কেহাং আবাং অংমুনা গাজক আফি আনকে লংকি পুসি চেথাং রংল লংকি নাং থে নাং দিংসি স্কুল চার্লি দুন আর্টা নাংলিসি স্কুল তৈ দুনলু লংকি বিহেক বেন্টা আনিং রেসেট আবাং ফু সাল্লাং আং থেক আন্তামি খেচেং সি আং দেং পেনসি উন বমলু সাল্লাং উন বম পেন পুথত কেপ আসাল্লাং টক দুনসি স্কুল ই হুম পেন কেচেং সি মাতি আপ্রাং সি আং দেং সি সাল্লাং আং থেক নাং উন দুনলু লংকি আপো আপায়াতুম আনিং কারং থু অং চিপু থেক থিপ পিন আনলু আনিং কারং থু অং সি কাবি রেম রাম পুসিতামি কিরাম কেরেক পেন লংকি আফান ইন আনিং পাকারং নাং পু মাথাসি দন রাব জিরপি জিরপো চেহাং এট পেন আনিসান চুলুন প্রুজি পু মাথাসি অ খান কিচু হরমু কিনাম দামজিয়া ফান লংকি আপো বাং হিথি আন বারলো হিথি আন নাং পালিসি অ খান হরমু হরতা দো আন নামলির পেন হেম কাচি বাং উন বম আহুত তোবার আলং হরা রাকি আতুম গাড়ি কে বেগ কাপাচা থেক টেক বাংসি মেন মেন লংকি আপো আফান কয়পন অইল বন্তা লংকি আপো হালাসু গাড়ি কয়দেট পেন থি ফিট ফেলাং বন্তা মাজক আমন লেটোয়ার কেদামাতুম থেকপন লং সিতামি আমি থাং আপ্রাণ কাচিলাং রেপ পেন আজক গিরাব দুঞ্জিয়া ফান আনিংহাং আবাং আবিদেতলো লাপেন রাবদুন আবাং আবিদেতলো মালাম সুয়াপর বারলা আপর আরবি তুমন আরবি নাংথে দুদলো আরবি কেথে বংশ লেকাংথু ডাক থাক থাক আসন নাংচি মানলো গাড়ি কেতং টেকাং আজক আবি আফিক চিংলু কুং চি তুমন আরবি কাচিচাক নাং আজক লংকি আপো আবাং পিনাং আন আপর আচিথি সিন সিন দোপেন গাড়ি কে কয় টেকাং আদেম আলং আমাত আচিথি আবিদেলু হেমাসর চিফো চিরো লাপেন জিরপি জিরপো আতুম মাথালু তুমন আরবি কিথি দুধ আজক সি লাংথি লাংপ্লেং কাংবাকি পারাই কাপুনি দেটপেন ইদন বাক আহেম বহা চিপাচং নাংকক লোবন পুমাথা পেন লংকি আপো আফান কাহং নে অং আমাত লংকি আজিরপো জিরপি দন রাব চিফো চিরো আন তামি আমিনা মিনা আবহা আহেম চিদাম রেবলো লংকি আপাই লাপেন লংকি আতুম পিনান সুসু বাহানি তা পিনাং আন আপর লংকি আপু আফান ইংহং লাং বন্তা কাহং এ অং আমাত আনাংসে চুপেন মেঘজাং ক্লিপলো পুথ আদাব নাইং থাংলো পিনাং আন আপর ইংহং দেট আফি তামি লংকি আপো রাংবে দেটলো আর্নি তিলি দে দাপর আন রং আসর হিথি কিদুন আতুম লংকি আপাই আফান হেমাসর থি এড লোপু আলাম বীরতা নাং পালিলো বীরতা লং দেট পেন লংকি আপাই লাপেন লংকি জক জাক ইংথুম দামসি কিথিটাং আরপুম হেম আন চিপন পেন নিংদুক নিংলাক পেন মে আন পিদামলো লংকি আপো থি এড লোপু সিতামি লংকি আপাই আবাং মাসাপ্তা লংকি আফান চার্লি থেকথে দে নাপ পু মাথাসি আনিং পাও এ লাপেন আনিং হন্ডুক পিপে আর্নসিয়ারনি ডক্টর ইঞ্জিনিয়ার লে পুপে সিতামে আসো আসা আবরেং আবার সাই চুলংদুন জি মেনে লাপেন ওরেং আবার সাইলে চুলংদুন লোতে লাংসি কিদু চিপারেং মেপো বাংসোয়ালা মাথাসি লংকিয়া পায়াবাং আনং আর্নি পেন ইংদাত পিসি লংকিয়া ফান পাচারলি বমলো লংকিয়া পায় আবাং জংহে লানিং হন্ডুক দো পুসিতামে

0: ilitum karbi ang long apan klari klarbor pilbi na paman pi alang li iru Samson sing ti alang li pan panong pensini li labang so here jer ta iglo a here jer man labang ke iru Samson arani tavi yahut appear bi karbi ta isi kepi sita dukok kasam prisi sorjon ranama mukhi apun kichok nang pinthi si sorjon Samson singing ti damtang chuhudarani iru Samson kasingri ili sokarbita khepipu voleng dunle pangjang jita kave minalong ripu aseng duru jo parni iru Samson sing ti bang bazar songja mukhi chingwai chingsai jorani ili karbita khepi ilong ri dovek nangjipu kiri tarli padichi iru Samson nangjasi doan songja amukhi kehang karbila along risi kresir kebra phok kebra isi manai nangklang phaikuni ni phai kre troksi arni ser longri iwan pi ili doan so karbi singbia klong lebirti mo singkan pharo surita thang thang ni phai ner keparani karbia kheya sumbi pirbi hachera nipu isingbi paklong nangji iru Samson arani adunthu gher ponji lakya her german lakye kheyang phun labangke ilitum non pustame ka jerong hangpi anong nam non pust ademaklong ke dur hal phansini lipanong damiklo a her german lakye kheyang phun pirbi tha vijong aphur kimu longri ar lovir uni plir plar sining kabir lakben nokjir angsu kiri aharchi kajir nang kheyar lana thak ke basan vi phik pen kitok tekang nong nam birun isi sera dak turbong amen kajironga keman nok bepi kajir nang sar tiring lor lor pi sobar anok biarisim nokjir angso pen nangvi keve alang roy kithu phur kemo aphara longdo saru san kora ok kachihijir reng angmi thur proxet nang hello kheyang phun nang phur kemo alarta mon monjir so angdung along chiklu arniason seradak turbong verji pini nitum nangraplu ahamphang nangjimtimalong sintualek isangpen chikimo angthunave padoverji nanginphun kidam karbiaso apharman pini kheyasumsido an chikimo arani seramilurpen nangmilura turpen pathe angtha nang long riadang kai ke nitum nang ji nang hirjume isang kardo
1: lopona por nang litum la mera jae mek ang deng along jina lek thi pi ke than a hir mithang son se hirjur ki hir arji long tang lo la ke akashwani difu
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দু পিকলো আর জুইক নই হো মাই মিটিং কে দো জার নি আলাম পাংরি পাং দন আদাম সারার নি মহাং কে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
2: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নাংজি কে
3: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
2: বা আওয়ার সাইকে মেতা

0: নীলিতা চো এন্ডো নাংসিলা
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দীপুয়ালং।
2: আদন্তু আসামিস লামার্জনালু নাজাই মেক আং ডেঙ্গালং লুন আর্জু ইকলোনাং কেচেংসি রামধেনু পলবংসো আলামার্জনালং পাপন কিলুন আলুন আলামথে উজাই যা নই লাবেলাবাং সলুন কাবন্দাকে জাতিন শর্মা টাংটে আর্জু ইকলোনাং লাবাং সলুন।

কার্ডম নীলিমেনকে রুবলিন বেপি নীলিনন্দবমকে গীতাশ্রম ইজিচার্স রংধিসু মাধব ইংতিয়ারং লাসি নীলিগি পুগাং তুং আবাংকে এলিতুম সর লুতুম তা চুক্লেম দু নিনিং হ্যাং বুলুতে ইজাক কং থে দু পু কি পুদাম ই কাংতুংকে নীলিবাংকে এলিতুম তালা পিরঠাক আহিন পেনাবাংকে আলি দুই উ ন নীলিকে কাপড় হিয়াবে দে পুসিতামে নীলি নীলি হেমা সরলং কাচেরাবদু না যা কং কেথে পু গাছি থেকদাম লং বাংকে নীলিকে লা পিরঠাক হিন পেন বাংলো নাসি এলি তুমতা লা পিরঠাক হিন পেন যে বর ই নিং হাঙা তুম পুলুতে যা কং থে ও এই তুম সর লুতুম তা এলি তুম সর লুতুম সামি সুপিন সুফান যতন লড়লে দে পুসামি এলি তুমতা পিরঠাক হিন লে ঠিক থিয়ে তুম সামি কাপ্রেক কাপ্রেক তা দুই ও মাতি দি কি চুকলে মাথায় দুই ও লাসি এলি তুম সামি ইজা কং থে ও পুকাচি পুদামকে চুকলে মা সন দুই ও নীলি হিন পেন বাঙ্কে পে রিগে থাক নীলি বাঙ্কে লাভ হাব বিহেক পেনসি কি থাক দু নিগলো পলা পে রিগে থাক হেন বাঙ্কে নীলি কাছে মাথা বাঙ্কে আলি কি দুই ও নীলি বাঙ্কে কাছে চিনি দাম সামি লুতুম সর লুতুম সামি বাং ফুটি নামাতকে থেগে এত এ মাতি পিরঠাক হিন সামি তা পিরঠাক হিন গালি তা কাপড়ে কাপড়ে তাকে ঠেক আসন দুই ও ইরি পেন কি রয় পুসি তা বা আসন তিন সামি দুই ও মাতি লাসি লুতুম সর লুতুম তা কেচেরাব দঞ্জিয়া যা কং এ ঠেক ও নন পুসি তামি নীলি হিন পেন বাঙ্গে নীলিগে হেম তু নিশিলং যে পাদরন হু পুগে পুগে পুন এ হ্যাঁ সুপিন সোয়া ফিগে দু দুন পাবাঙ্গে নীলিগে লাপের ঠাক হিন পেন লগেগলো নীলি সোমার ভাই নি দো পেন সৈন আলু সৈন নি সোমার কেচারলি আহিন পুসিতামে আংবং চিতিম আনগে নীলি তা চেরাব দুন উন লাপের ঠাক হিন পেন লকলো নীলি বাংকে লাপু আনসি নীলি লাম থেকাং তনিগলো কারডম

0: lo nangli la radio nangkar judun harara tum aphanthanam ikjima
1: akaprak ini ke bonai bomsa fashion show pa bangke join the pinang sa fashion show ki
0: oh
1: join chenga bangke nili la golden wing sa hin penjun tu ka paklang taralang suolong nikan hini ki thoma prang karbiang long fashion week la daksi aprang si lo ke paklang dun la so pi pen banga fashion week long bangke da golden wing sa hin pen chirap dun bom production a hin punaita chirap dun bom akun li mithang design ta paklang dun bom la so pi pen ke nili gohati bangke aning kan mang ta dun bom lo 2023 pen bangke nili continue lo nili pan kai ta na invite wear first time ki dun cheng bang gohati long bangke la Radisson blue
0: Oh.
1: Along si first time ke paklang dun lola mystic aura pen alang litum nangka invite ama se hala dak first time lola so pi pen keni li continue lo non anta dun bob na si non ta nangka invite do ala pen ako mystic aura long mai che rab dun bom lo la dak bang ke official designer lo ako alogot non like northeast international fashion week jun tu ke do do la dak bang ta na invite wear la dak bang ta la si chuneng ini ka porlong le ma chuneng bang first time lo ni le participate dun hala dak bang ta la si la dak bang ta claim dun non by north east along international north east fashion week along ta cherab dun lo non bang
0: oh
1: la ka cherab dun bo mahut si man ni le design thek long lo Vivian entertainment is a company jun tu la dak assam kali Uttar Pradesh pen amala si ni le design la hai ta lang li tum thek long lo ma sa lang li tum kosono ne na ngwai pon nilihan ta la best fashion designer po ahin ala so award te nilipana invite si juneng december 2025 si nilipana ng pipon la ta isi lo si si la high award ki long la high ke mane nilihan ta si encouragement lo je nili methang la high claim bomb po si ta la high long pon ma si nili ta isi encouragement long pon lo je aru aprang dun bomi ba a porch long le desta isi a porch ulai pol hai klembo mi pu matha
0: mi piklom nang li ge thanda malang thi tang te mo pen nang li pulo nang li designer pi ke guhatia rong so pi la pen thi dung a show along ta nang li designer pi paklang dun lo tu hula dak nang li designer pi ka paklang dun nang li ko pi lo ka matha ke
1: ol hai hai ki dun pen ni li experience bang a mi pik na hai ki dun pen charlie dun long pik lo hala da kuson si design paklang nang jima ba mena bang ili merchandise bang ili bang non bang thek o ela ili da charlie dun bom lang jun tu la haya design na bostu bang ili kuson si ke paklang chot kali kuson si kachu jor nei mal kachu lan nei mal la bang ke important pik lang ili phan call designing paklang chot po bang kali da se merchandise na chu bang ta ili important pik nili kulat isido jun tu di futaun along 2000 ten aning kan si August achi close ni li kaching pu malin showroom poisi dak di fumen bozar long masido ladak si ni li designing a bostu ta kicheng cheng chepaklang adim ladak cho jor cho lan lo la si non bang la designing na thulang dun lo amat kuson si la merchandise ili ka ki jor ke lan nei ma ka prega dim non ili adim a bang kito cho jor long bom lo sitala so bostu junto continue ji ba production aki ong pen ili ali ke che pawangi la bank son se ke claim nei ma la bank ili ke charli nei ke nang sot la sinili bank ke non recently nili isi idea ma tha thlo je ili ke pe ri ba pindeng sumpot ke ili ke thak bom lo ba ching thang bom lo se ta me la pen viewers tum phan pe ke thak tum phan ta aru isi chance opportunity ki pipon ji polote ili akapreka son ta ili bondami jeneba home furnishing hemalong ili ko ppc ki use ma jeneba porda ba pillow cover cushion covers table cloth la hai ke ili ki thak pe ta use me la sinili non recently mane delhi international trade along nili design pathai dun ajuntu ili me thang traditional karbia pe la hai hai pe nili cushion covers ba table cloth la hai curtains la hai sinili design kuri si mane ki thak la si si a chance ta doloje okol lili tum dak det kali aka prek along ta ili pothai don long lo hal dak si a sample alang li tum le la so sample nang accept lo te la ili tum la viewers tum jun tu peke tha ka tum ta si a chance lo alang li tum han ta ali lo la thak dun long po la so pe ma ili supply long po huge amount mane production ke ong pen la si la hai hai a kam ta mane nili bang mathai klo je অকল লাডাখ ডেট কালি আবস্তু বাং ইসিয়া প্রোডাকশন বাং লাহাই বাহেরা তা মানে যুন্ত কাম পিওয়ার লঙি কাম লং পন ওয়ার উইভার্স তুমতা থাক তুমতা বা হ্যান্ডিক্রাফট কা বনাই থেংপি পেন বা পিনে লাহাই কা বনাই তুমতা চান্স ইসি কি পিপন ইনিং হাং পিক যে কাইতা নিলি কে মাং পন দো নিলি দেলে সাকসেস কালি নিলি সাকসেসফুল উন এ আলাং লিতুমা ফান্তা মানে কাম পিপন নিলি তা আলে দো আলাং লিতুম তা আলে দো লাসে কাম পিপন লং ওয়ার জি ফান নিলি কে মাং দো লাসি কাইতা মানে রিভার্স তোমা ফান্তা মানে আলে দো নাঙি লাহাই হাই নিলি কামাথা পনসি লাহাই হাই কাম তা নিলি নন অটপন লোকে পাংচেং পন ল
0: মি পিকল নাংলি কে ঠান্ডা মালাম থে তংতে নাংলি জং সে নানে ফেশন শো লং হাই হই পুস্তা মে পি রিডিজাইন পাকলাং দুন জি পুলতে নাংলি কো পুসন সে কাচি সি কাচি ডাং ইগল
1: ও লাবাংকে আফ্রাংসি বাংকে সিয়া থিম দোনাই ইসিয়া ফ্যাশন শো লং জয়েন দুন জি পুলতে নাংলি কাইতা কামাথা ইসিয়া থিম দোনাই নিলি কো পিসি ননে ফয়কে পাকলাং দুন প লাস থিম ইসি দোনাং ওয়েগি লাস থিম তাং দেট পেন লোপতে নাংলি ডিজাইন কা বনাই পাংচেং নাং প লাবাংকে কাচিরাব দুন দোনাই আছে দাক ইলি পে ফান পুলতে ভিউয়ার্স তুমতা নাং কোকজি বা টেলার নাই যুন্ত ফিনিশিং মেশিন নেই বাহেরা পাকলাং দুঞ্জি পোলোতে আলাসে ইলি বাঙে ডিজাইন বনাই দুন বা ডাইরেকশন কে পি দুনাং পো বা আলাং লিতুম পেন্তা কা চেরাপ লাহাই হাই ক্ল্যাম সি লাসোয়া ফুল ডিজাইন কে ইসি কে ক্লাং কে লাল যে দাক ডিজাইনিং কে মিথাং দোনাং পো বা লা টেলার দোনাং পো লাহাই হাই উইভার্স তুম হান্তা লাপি বা হ্যান্ডিক্রাফট মানে থেক সের পোলোতে কুসন সে লাদাক না কে রয় দুন লাহাই হাই তুমি হাতে দাকো ডিজাইন করি থাকলা বিটস প্যান্ট পুনয় বিটস মানে হলা আর লং ওয়ার্ক পুনয় দাক হ্যান্ডওয়ার্ক দু আকাপ্রেক আকাপ্রেক ইসি ডিজাইনিং পুলোতে লাদাক ব্রাঞ্চ দু লাসে কো সন মা নাংলি তুম বনাই লাবাক ইসি থিম আপু থাক পেন সে নাংলি তুম বনাই নাই ইসি ফ্যাশন শো দুন জি পুলোতে
0: তাংতে নাংলি ডিজাইন আপি গাপা ক্লাংকে লাই হই আপি রিকে নাংলি মিঠাং টংকে রয় মা মাতে নাংলি লং নাংকে চিরাপ দুন লাপু সন্তা দু ইংমা
1: লা আজাহা কাবাংকে নিলি মিঠাং সিকে রয় নিলি মিঠাং রয় প ডিজাইন করি প রয় প আকো আজাহা কাবাংকে টেলার দু টেলার তুমহান তা মানে টেলারিং মানে থেক সের পোলতে নিলি হ্যাং প আলাংলি তুমহান তা পাকলাং প ল সব বস্তু বাং আকো না পাছে রাব দুন থু প
0: তাংতে নাংলি পি রি ফেশন শোয়াল হুয়ে হুয়া লং কা পাকলাং দুন কে নাংলি নিং কে হ্যাঙালিং টং কা পাকলাং দুন মা মাতে হালা তুম নাংগি পি আথিম লাবাং সটেং টং নাংলি কা পাকলাং দুন ইগল
1: লাদাক চিংওয়াই লং মানে স্পেশালি আলাংলি তুম নাংকি পি আথিম তা দুদু ইসি এবাংকে টিনেজ মা মা অ্যাডাল্ট মা ও সোমার তুম হান সেকশন আকাপ্রে কাপ্রেক দুদু ইসি বাংকে ও সোমার তুম বেশি বাংলা থেমুচ টিনেজার তোমার একটা ক্যাটেগরি বাংকে অ্যাডাল্ট দু লাসি লাসো ক্যাটেগরি আং বং ইলি ফান ফার্স্ট নাং পিজি ক্যাটেগরি বাংকে আফ্রাং লো নাং থাকি কোলো সব ক্যাটেগরি মা লাসো ফিয়ে বাংসে আকো থিম বাংকে ইলি মেথাং চিং ওয়াই লং লাসো ফিসে আকো লাসো থিম এন্থু পো বা আলাং লি তুমি পেন্দা অর্গানাইজার তুমি পেন্দা কাচিং ওয়াই নাং কে নাং সট লাসো অর্গানাইজার আহিন তুমি পেন্দা চিং ওয়াই পো যে লাসো থিম চক পুলো তে লাসো থিম পেন্সিন ইলি তুম কাম আকো ক্লেম থু পো
0: তাংতে লাই হই নাংলি ডিজাইন হাই হই আপি রি কে রয় কে নাংলি কো নাট পেন্সি লাই হই আপি রি কে ওয়ান ইক লন্তে
1: নিলি মেইনলি এবাং কে কাপাচে থাং কাং তুং বাং কে এমে থাং আ ট্রেডিশনাল এমে থাং আপে রি সি পাচে থাং কাং তুং লাসি কাইতা লা হাই আপে নিলি বাং কে উন আন বাং কে এমে থাং ট্রেডিশনাল জন্তু কি থাক আপে সি পাকলাং কাং তুং লাসি কাইতা নিলি ইসিয়া ডিজাইন পাকলাং লো পলতে লাদা ইসি দো জুন্তে মে থাঙা ট্রেডিশনেল আসাব ওকে পিদুন দুন আচ্ছা জাহাকা ব্যাংকে লাদাখ লো পেন জাহাকা ব্যাংকে বাহেরা পেন নাম নাং কক লো জুন্তু মানে নাং কক গাউন পেনে নে লাহাই হাই বাং ফানকে নিলি বাহেরা পেস তা ইউজ কালেকশন লা ব্যাংকে এলং ওয়েন পেন কালি বাহেরা পেন তা দু আসি হালা হায়া পে তা দু লাপেন আকো ট্রেডিশনেল পে তা দু
0: তাংতে নাংলি কে সোয়ার লো তোমা পি রি ডেট টং ডিজাইন কা পাকলাং ইক মা মাতে সোপিন সো তোমা ফান্তা দোলো
1: সোয়ার লো ফান্তা ডিজাইনিং পি লাপেন সোপিন সো ফান্তা সোপিন সো ফান পুলোতে জ্যাকেট দো কোট দো শার্ট দো আসে লাহাই হাই তা নিলি বনাই সোয়ার লো তুম ফানকে নিলি দাকুলার কাং পুচেং হুট পেন্তা নিলি ইসিয়া ডিজাইন উলাই হালা ব্যাং পপুলার পিক লাস হুট 2010 ইলেভেন টুয়েলভ প্লাস অনানি কানা হু নিলি যুন্তু কুর্তি কাপনাই কুর্তি আলং আমাং কি পিদুন সব hem long ke thak ape ba ili traditional long pipi ma mang la hai sigi pi ola sona ajase manenili bangat kurti ta bonai ba dress

0: lilo la si la so por ho da bang ili isia por la hai ta do lang le lang nang ni pu pe si ta la ili mi thang a kam vek a kama bang ke la ke dor kar ba nili ke klem pen a kapre ke tum han ta ali wang pulote la hai hai si nili than pon ni tung je nili ke klem non ke klem pen ma ne in not back la nang charli dun long pa sa nili ma thalo je ni ke klem a kam success lo je nili ja se pa phrang wong i pu bang nili ni ni hang he kai ta nili ke mang do je nili long akapre ke tum ta nang charli dun te nang klem dun te pula bang se kai ta nili encourage pon bom la se akapre ke tum han ta je komasi ko pisi ke klem thek manang li tum klem ik noy la ke মানে নাংলি তুম হানডেড কালি নন কিথুর মিয়ে তুম হান্তা উসুমার তুম তানাং থেক দুন লং পো নাংলি কে ক্লেম মিসেন পলতে থান পন লং পো ও লালু লাসি নিলি তাকাই তা নিলি পে জুন্তু কি রয় লাহাই তা ইন্টারেস্টেড পেক আলাংলি তা আলাংলি লং তা ডিজাইনিং তা আলাংলি লং সে চার্লি দুন লোকে চেং চেং কে নিলি তুম কাই তা লাহাই হায়া কিমি কোসন সে ক্লেম জিমা লাহাই কচার্লি দুন পেন নিলি ফান্তাই সিয়া আলে সন লো আবার সাইতা লং লো লাহাই
1: তে লাপি রি কে রয় পেনতামে সেনাওয়ার সাইড পুনাংলি পুদাম ইচিমা
0: আহগলো লাগে লাহাই পি রি কে রয় পেন কে আওয়ার সাইড আথে নন ইলি কার্বিয়াং লং ডাংলাং দাম এট পসেতা মে ইলি টেলারিং আহিন বাং কমপিকলা বা ফেশন ডিজাইনিং পুদাম দে দ্যাট পসেতা মে টেলারিং আহিন বাং তা ইলি কে নাং সট কে চেং চেং কে টেলারিং থেক নাই ইন ডিজাইনার চে প্ল্যাং ই পুলোতে আলা পেন আছে কে কি দুন নাই বাং কে লাকে কে নাং সট আছে আজাহা কা টেকনিক দো ইন ডিজাইনার পুলোতে আছে কে কি দুন বাং কে নাং সট আছে দ্যাট টেকনিক্স দো পিক লাসি কে পা ফ্রাং দুন আন জি দুন জি পুলোতে লা বাং কাই তা আছে কে বাং দুন বেগ নে কে রয় পেন ইলি জো জট লং টু বা পিন আন কাম বাং এহে মা কাম হানান তা বাং লাসি লা বাং কি নাং সট
1: তংতে কাপা দু সেলাম থে নি লিনার জুথে ইলাং নাং লি ফান তংতে নাং লি নন ওভি কি মিয়া তুমা ফান ফ্যাশন শো লা পেন ফ্যাশন ডিজাইনিং আপুথা কোপেনি কে থান গাং তুং দুমা
0: নিলি না থু পেন বাংকে লা অ্যাডভাইস লো যে ফার্স্ট বাংকে নন কি থুর মিয়া তুম হান্তা নিলি পুপঞ্জে বাংক অপরচুনিটি দো পেক ফ্যাশন ডিজাইনার বাং তা ফ্যাশন ডিজাইনিং আনা থুলে দো পোতা অপরচুনিটিস কে দো পেক সে তা আফ্রাংসিয়ে বাংকে নাংলি তুম লো বাং কাপড় হি বাং চেপা টাং নে সেকেন্ডলি বাংকে নাংলি তুম কাইতা ট্রেনিং বা সেকে দো নাই আইদার নাংলি তুম ডিজাইনিং আনা থু পুনয় ইনুট মডেল সাকসেসফুল মডেল চে প্ল্যাং ই পুষে তা লা ব্যাংকে ইসিয়া ট্রেনিং দো নেই বা প্রপার প্ল্যাটফর্ম কে লং ইয়া ফানাং লিতুম লা কাইতা ট্রেনিং দো নেই বা অর্গানাইজার পুষে তো মে মিসেন অর্গানাইজার না থুয়া বাংসি না লিতুম কাইতা লাং নেই মডেলস আফান্তা স্কোপ দো ও লাং ইলি ফানকে লাসি লাহাই হাই বাং নাং লিতুম বাং কাইতা চেলাং নেই আর স্কোপ বাংকে দো সে তামে নাং লিতুম বাং লা প্রপার আর চ্যানেল পেন সে কাইতা দাম নেই আথে ফ্যাশন ওয়ার্ল্ড আলং বাংকে প্রেক ও আকা প্রেক নথু পেন বাংকে পুদাম থেক থে সে তামে লা ফ্যাশন ওয়ার্ল্ড বাংকে ইসি আনু তিনটা মানে কাফেরে দো সা ফেরে নাং নে যেতিয়া প্রপার চ্যানেল পেনলে দাম পুলোতে নাংলি তুম কনফিডেন্ট দো নেই নাংলি তুম ইনোট মডেল চেপ্লাই বলতে কাইতা পোর্টফোলিও দো নেই যুন্তু নাংলি তুম ইসি অ্যালবাম দো নেই যুন্তু নাংলি তুম ফটোগ্রাফ ইসি দো নাং পো আকো আল নাংলি তুম ট্রেনিং মিসেন ইনস্টিটিউট পেন নাংলি তুম ট্রেনিং এন ইক নয় আকো লাসো ফি পেন সে নাংলি তুম প্রপার মানে চ্যানেল পেন সি ইসি মিসেন আ কোম্পানি লং লে জয়েন দুন পুলোতে লাবাংকে নাংলি তুম হান কিতিয়া তা ইউটিলাইজ এক্সপ্লয়েট প্লে আথে লাদাখ লাংদাম এট পুলোতে নাংলি তুম ইনোট মডেল চে প্লাঙিং তুম পুলোতে লাদাখ আ ফেরে মে মে দো আ যাহা কা তুমকে ফ্রড আ কোম্পানি দো ও নকে এক্সপ্লয়েট দে জি লাসে নাংলি তুম হান পা এক্সপ্লয়েট প্লে ফান কাইতা নাংলি তুম মানে মানে মিসেন আ কোম্পানি সে কাইতা জয়েন দো নেই লাবাং তা চেলাং নেই ইম্পর্টেন্ট পিক লাবাং আকো ফ্যাশন ডিজাইনিং না থু বাংকে আ স্কোপ দো পিক লাদাখ আ ব্রাঞ্চ আকা প্রেক আকা প্রেক দো নাংলি তুম প্রোডাকশন না থু পেন্সি লাং দুন জি প্রোডাকশন আ হাউস লং সে ক্ল্যাম দুন জি বা নাংলি তুম মেথাং স্টুডিও চিং পুই জি মেথাং ডিজাইন লক সে পাকলাং ইগি পুতা অলাসন তা স্কোপ দো লাসি লাহাই হাই বাংকে মেন কে ইলি তুমকে ট্রেনিং আবেলা লাসি ট্রেনিং বাং কে নাং সট আসে কে দুন বেগ নেই লাসি লাহাই হাই কাচারলি জি ফান কা ইনস্টিটিউট দো নিফ দো নিফ পুতালা দিল্লি লং দো বা ক্যালকাতা লং তা দো লাপেন আকু এনআইডি ন্যাশনাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিজাইনিং গুজরাট লং অল হাই হাই মেসেন মেসেন ইনস্টিটিউট লং সে নাংলি তুম চার্লি দুন পুলোতে ইসি আবার সাই কোসন সে কে ক্লেম পেন সে নাংলি তুম সাকসেস লং ই মাল হাই হাই আবার সাই তা নাংলি তুম চিনি দুন বম্প লাসি ফেরে ইক নাংনে নাংলি তুম হবিস তা নাংলি

বদল লিরমে আলু নং ডেঙা লংপেন কিছুচু আলুন বিকি মোহন ঠাকুরিয়া লাপেন জোনাতি জোনাতি বড় আতুম গেলুন আলুন আলুন আলামথে মাদাও নাই নিঙ্গাও মা তথাংতে লবং সালুন আর্চুইকা।

0: लगभग 2,00,000 करोड़ रुपए की बचत हुई। आरजी आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4555 पर कॉल करें।
1: लकी आकाशवाणी डिपू जैमे के बांग लगे फेम बेनालोंग पेन मेगा हर्स पारो सेरा तो बरो सर के लपेनन पर द न्यूज ऑन एयर एप लोंग बेंटा नंगले तुम अर्जुई लोंग जी नन अदन थो जैमे दमी लोनांग अदन थो जैमे लगे रोंग रूप अजैमे आंगदें रोंग रूप अजैमे आंगदें लोंग पेन उर्मी रोंग पीपी लपेन ट्रेसी रोंग पीपी अतुमंग बोंग छु चिपुत अलम थे अलंग लितु मचु जुत पोन जी लके इवेंट प्लानर अपुथा তুতংতে আর্জুইক থা
2: আপ্রাংসি রেডিও কার জুয়ারাদা তুমফান আনস্তামে কারডম পাজেরিকল পিনি নিলি তুম চিহু চিপুদা যাই মেগালং ইনুত ইভেন্ট প্ল্যানার মতে আদামাসার আলং আলিরা চাম কিপি কেথেক নাই আবাং ফি উর্মি রং পিপি ফানসি নিলি তুম চফা পনিকল লাসি আলাংলি নো নিলি তুমা স্টুডিও আলং নাংলি এটল লাসি আপ্রাংসি আলাংলি ফান নিলি তুম আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরিয়া কারডম পাজেরিকল
3: কারডম লাপেন চোরু পিকল নাংলি তুম ফান নিলি ফান লাপুসনা যাই মেঘলং নাঙ্গি চোফাপন পট নিলি লাপুসনা যাই মেঘালং বাংলং জি পুকে চিমা থাথে সেটামে কুপুসন পেনিয়া পর নাঙ্গিলি নাঙ্গে টাং আমার নিলি নাঙে চিতং দুনলং মাতে নাংলি তুম নাঙে চোফা পড়া টেং পে নাঙ্গে পালি দুনলং পট আর নাম ফান সেটামে সুরি সুরিয়া কারডম চিপিল লাপেনতে রেডিও কারজু আর আটা তুম ফান্তা নিলি হেন পেন সুরি সুরিয়া কারডম ল লাপেনতে নাংকে ফা তুম ফানলে থট সেটামে নিং সাম পিকলো কারডম
2: তাংতে আপ্রাংসি ইলি তুম চেথান পনসি না নাংলি তুম লাবাং সাই কমেন্টু পেনসি কাপাং চেং পন ল লাপেন কোসন পেন ল
3: নিলি তুম লা সাই পাং চেং পন ইকে 2021 নিং কান ফেব্রুয়ারি আচেকলো সে পাং চেং পন ইক নিলি তুম লাকে নিলি তুম লং সাই কাছেরাপ লকে বাং ট্রক সি দো ক্লেমরা পেট ল নিলি তুম কেক্লেম কে চেং চেং কে লাকে ফেব্রুয়ারি 2021 ফেব্রুয়ারি 21 আর নিয়ে মারল লাকে নিলি তুম কেক্লেম ইক চেং কে রং মঞ্জিরা লং নিলি তুম আর সোমার ডেট কাছেলাং বাং ট্রক দো বাং ট্রক সি কালি পামো নিলি চকচে দেল বাং ট্রক পেট নিলি তুম কেক্লেম লা বাং ট্রক আং বং কে নিলি তুম আনুতেন দা হেম ফুল আলং ইনোৎসিয়া হেম ফুদো বেটলো পোকে কালিলো নিলি তুম বাং ট্রক মাতা হেম ফুলো লাকে লাসি নিলি তুম লাদাখ দি ফু দে কেক্লেম হেদি লাসো কাম কে নিলি তুম কার্বিয়াংলং ওয়েস্ট কার্বিয়াংলং তা নিলি তুম দাম নাহক লে নাহাং সিতা হেদি ননাঙ্গো কে নিলি তুম দাম বোম লাপুসি ক্লেম বোম ল নিলি তুম লা আদামাসার লং দেট লে কেক্লেম কে কালি লা মানে কোমানে ওসমার আমহাং কে থে বার্থডে পুসি পুপ হেদি বার্থডে লং তা নিলি তুম ক্লেম লাপেনতে বাং এঙ্গেজমেন্ট পিসো কে হ্যাং ল লাপেন তে লা আদামাসার আজাদ আহিয়ান দা নিলি তুম ক্লেম লাসি নিলি তুম ইভেন্ট প্ল্যানার পুসি চিপু দেট হেদি ডেকোরেশন আহিয়ান কে নিলি তুম আলিরালন কে পি কে নিলি তুম পেনেং আন কে নিংকান ফোদ আসু সে চেট পজো কে ক্লেম তাং হেদি লাসি লাপুলো কে ক্লেম কে
2: তাংতে আপ্রাং প্রাং গে ইলি তুম কার বিয়া তুম গেল পুসলা সাই গে কে ক্লেম বাং জুম ও মতে কাভে আসন জি থেক দুন
3: কালাং কালাং
2: লাসি নাংলি তুম লা কার্বিয়াং লং আলং কে নাংলি তুম সিকা পাং চেং সি লমা মাতে নাংলি তুম পেন আপ্রাং কমাত নি কে ক্লেম আফান কে থেক দুন লং লাপুসন দুম
3: ও নিলি তুম থেক দুন লং পামি পেন সি আলাংলি তুম লং পেন সি লাপু কে চারলি দুন পু কে কালি নিলি তুম হেদি কে পাং চেং চেং হোট কে লা 2021 আনিং কান কে ক আবিলাং পু সি থেক দাম লং লাসি নিলি তুম পাং চেং ইকলো আফি কে দোলো হে নন বাং কে সিতা মে হল সু হোট কে নিলি তুম দেটা সন সি নিলি তুম চে থেক লং
2: তাংতে নাংলি তুমলা কি ক্লেম হুদ আসন মুংকে নাংলি তুমি নাসি কাসন সে পন লমা মাতি কোনাত নি পেন সি কে ওয়ান ইকল
3: নিলি তুম মেনালে কাসন সে কে কালি নিলি তুম আসন মুংগ চিরি কে হেদি লা নানিত পেন সি কে ওয়ান দো কে লো পেন লা মির পুসিতা বা হালা মেটেরিয়ালস এ জাহা কা হরমু কে হেদি নিলি তুম কে চে নাম লা পেনতে ডাইরেকশন চে থানন সি হেদি কাসেলাম লাসন পুতা দো
2: তাইতে নাংলি তুম লাবাং সাই কে ক্লেম গে কার্বিয়াং লং চটা কালি পুসি পামু নাংলি থান ল কোনা না দি মালং সি নাংলি তুম কে ক্লেম পন পন
3: নিলি তুম হেলো পিক আন কে কালি হেদি সেটা মে নগাঁও আলম কে ক্লেম দাম এগল লাপেনতে দোলো লাসন হেদি আকে হেলো হে কার্বিয়াং লং পেন আবেহরে দোলো নিলি তুম কে ক্লেম দাম হে আর জি ডিং ঠু হয় লো মাতি দি আসি কে দাম না হকলে নাং হ্যাং সেটা মে দুন দুন ল
2: তাইতে নাংলি তুম লাবাং সাই কে ক্লেম পন পেন আলি গে কপুসন
3: আলি হেদি নিলি তুম লা এক্সপ্লোর লং ল

0: মানে এনে লাসো সাইক্লেম গ্লে পোলোতং তে নিলি মিথাং চে লাখাদাম জে বাংকে হেম সি দোলুন পোমাতি নিলি চার্লি দো সিতামে কে চার্লি পেনলো কে নিলি আকে হেলো কে দাম আরে রে লাসি লাসো কাম ক্লেম পে না বাংকে হেদি দামলং পিকলো কার্বিয়াং লং আদাং তা কাম আবি পোলোতে চে দাম ইক এমাতি সামে নো না বাংকে জুইলং লো ওয়েস্ট কার্বিয়াং লং ইস্ট কার্বিয়াং লং লাপু ইস্ট পুলো পোলোতং তে চকি হোলা দামলং জাপ্রাজান জাপ্রালাং সো তাহদি দিলা ওজান ধোলাপুতা নিলিকে দামলং লি নিলি তুমকে ইস্তামে নো নাম্বাং এ দামলং লো ভেস পুলোতং তে দংকা তাংহম হামরেন লাসন হেদি দামলং আমার আল্লি গে লাসন সি চেথেক দামলং লো লাসি জুইদা জুইলং লো ক্লেমদা ক্লেমলং লো আল্লি গে লাসন সি মাথা দাম নিলি পেন কে হে
1: তাই দে নংলি লবং সুয়াসাই গে ক্লেম পেন নংলি হেম তুন আলং তা কাছেলাং উন আজাকং দোম
0: পুদাম পুলোতং তে আসাপ সুপ কি নিলি হেদি চেরাবদন ইগলং লাপেনতে মিথাং আফান্তা হেদি চেলাং ইগলং লো
1: তাংতে নংলি তুমলা বংসুয়াসাই কি ক্লেমবো মাহুত নংলি নিং কারং নাই কি কুপিয়া হুতলা
0: নিলিতম হেদি নিং কারং নাই কেলা বাং ট্রক দো মাতি দি আলো সোমার ডেট বাং ট্রক চেতং এট পেন কে ক্লেম দাম লং কে হেদি নিং আরং পিক আন আথে কা এবসেন্ট দা দোকক টিটি মাতি নট কে বেলেগ আসাই দোকক পনাং দুনন এ দেট মানে কে হালা সন টিটি মাতি দি সিটালান চেতং লাভ বাং ট্রক চেতং লাভ পেন কে ক্লেম দাম লং আসাই লো পথে নিং আরং পিক চিং নেক লং চেথান লং ক্লেম রাব লং মাতি দি লা সোহদ আপর কে নিং আরং নাই আপর লো
1: তাংতে নাং লি থাম লো লা হুট পেন কে ইনুট বাহিনী অ্যাবসেন্ট দা তিটি লাপু সোনা হুট কে নাং লি তুম কোসন পেন সি কামিনিজ পন লো মাতে কাছে ল্যাং পন লো
0: লাসনা দিহু কে আপ্রাং কে চেং হুট কে নি লিতুম অ্যাবসেন্ট সে আপোর চি পিও স্টামে নো না ফি বাং কে অ্যাবসেন্ট দ্যাট পুসে তামি ইনুট বাহিনী ইয়াং দুন দে পুস্তামি নি তুম বাহিনী বাঙে থমবে সেটা আসায় আমো তা হেদি আইডিয়া দোল আমা থাং থে ম্যানেজ দ্যাট তিটি লো নন বাং কে ম্যানেজ উন লো
1: তাংতে আদামা সার লং আলিরা লোন কি পি পুসি তা কাপ্রেক কাপ্রেক তা দো মাতি দি লাসিনাং লি তুমা লং বাঙ্গি গো পি পি আসন লং পন
0: নিলি তুম লং হেদি নিলি তুম প্যাকেজ দো দো লাসি লা আলাং লি তুম ডিমান আতেং পেনসিনাং হ্যাং পোলোতে আলাং লি তুম কাস্টমাইজেশন আতেং মেসিনাং হ্যাং পোলোতে লা বাঙ্গি আলাং লি তুম আতেং পেনসি ক্লেম পো ক্লাইন তুম আতেং পেনসি সিতামি নিলি তুম ফানসিনাং প্যাক ইকক নাং লি তুম কে ক্লেম বেয়ার আইডিয়া তেং বেলে নাং ক্লেম পিনোই পোলোতে লা নিলি তুম বাঙ্গি লা জুনটু আর লো সপিং সু পাং নি আদিম ব্যাকড্রপ দো পো লা পেনতে গেট ফটো বুথ নন লম কে ফটো তো বাঙ্গি উঠাই থাই মাতি দি মোহর কাছে নেবাদিম দা সেলাম পিপো লাপেন ধালা ওয়েলকাম বোর্ড পারলু সোপেন আপিনসো আদাম পি আদাম পো তুম ফানা মেন হাই কে টক পিনাং লাহাইস্তামি নিলিতুম সেলাম পিপি হেদি লাসি আং তো নিলিতুম প্যাকেজ আসন সি দো দোলো লাপেন তে আলাং লিতুম আনিং কে হ্যাং আতেন কাস্টমাইজেশন পুস্তামি হেদি নিলিতুম ক্লেম পি
1: তাংতে নাংলি তুম তালা আনাম পেন সি কে ক্লেম লাপেন কে নাংলি তুম আসি কা সন সে তামি আনাম পেন মাতে কাপ্রে কা দিমলং আনাম পেন কে এন্ডাম লাপসন দোমা রেন্টেড
0: নিলি তুম নো না মাতকে নাম পেনসি এন কে ক্লেম ই কে হেদি আনাম পেনসি এন লাপেনতে নিলি তুম মাতকে লা আনাম পেন বাং আলং কে এন্দাম পুকে আবে নিলি তুম হর মুদেত সি হেদি কে চেং পেন লা কুপিপি সি কে নাং জিমা লা ক্লাইন্ট তুম তেং পেন হেদি নিলি তুম চে নাম ইক দে তিটি
1: তাংতে নাংলি তুম লা বাং সোয়াসি কা সোন কে কোনা পেনসি কে ওয়ান ইক
0: নিলি তুম হেদি আপ্রাং কে নিলি তুম কে চেং চেং হুট কে গুহাটি লমসে নাম দাম হেদি আফি কে লা নিলি তুম চেলাং রা পেরাজর পি তুমাং বং পেন হেদি মুম্বাই ডিলার লাসন সি এন দাম লা পেন দেনো না ফি থু আন বাং কে লাপু সাইক্লেম পন বম মাত হে চিনি থু বম মামা দিমা পোর লম তা এন দাম দাম
1: তাং তে নাংলি তুমা ফান মুনিরা তুম জং সি নাং হুম রিজি পুলোতে কোসন মেন সি নাংলি তুমা ফান আঙ্গা চিনি পো
0: নিলি তুমফান হেদি লা কে অং দুং তুম নাঙে চিনি কে লাগে নিলি তুমফান সোশ্যাল মিডিয়া হই পেন ইনস্টাগ্রাম পেজ দু নিলি তুমালং হেদি লাদাখ সি নাকি হুমরি রি হা লাদাখ নিলি তুম কন্ট্যাক্ট নাম্বার তে চিপি আমাদ সি লাদাখ পেন সি বিসি কে হেদি নাকি রি বাং কে অং
1: তাইতে নাংলি তুম কে চেং সি হুট পেন সি লা সোশ্যাল মিডিয়া লং কে কাছি বি লো মা
0: পালা নিলি তুম হেদি লা কে চেং আ হুট পেন মাসি হেদি লা কে চেং পো আকাম কে চেং পো পো হুট পেন সি নিলি তুম ইং পু ইক দে লা কাং পু কে নিলি তুম হেদি এনে কে নিলি তুম কে চেং আকাম এ চেং মাসি ফেব্রুয়ারি মাটি দি নিলি তুম ফেব্রুয়ারি 24 পেন মাসি ইং পু দে
1: তাংতে নাংলি তুম নন কে দাম ট্যাং আনতা সোশ্যাল মিডিয়া থ্রু পেন সি নাংলি তুম হানা কন্টাক্ট ইক লো মা মাতে নন সন লা আবাং কি রেং লা সন সি নাংলি তুম ফান হুমরি ইক
0: কালা লা সোশ্যাল মিডিয়া হই পেন তাহলে নাম্বার সি দো ইকলো মাটি দি লাদাখ পেন তা দো লাপেন তে চিচিনি পেরচা লা দন রাপ দো পুলো তাং তে আবাং কে রেং সি নাং হাং ইক ইকলো হে আসি দুন দুন
1: তাং তে নাং লি লাবাং সো আসাই কে ক্লেম পেন কাপ্রাই আসাই নাং লি কে ক্লেম দু থু ইকলাং
0: দো পুনাং কক লো জ নি লি স্কুল থান ইক বম তারা

0: দুন
1: তাই পিনি গে আপরটা দুই ওলপ পিনি আজাই মেঘ বাংকে লিং টনি কগল নাংলি নিলি তুম নাংকে চোহাং নাংকে চোফা আতেং পেন কে ভ্যাং আপ নাংলি ফানসে তামে কারডম পিপাজির লাপেনতে নাংলি কেকলেমা সায়লং আনসো সে আর নাম লে হিরজুমি নাম পা পিদুন বম লো না
2: চোর পেগল কারডম

La pona ponang litum urmi rong pipi la pen tracy rong pipi even planner up tak chu chi podalam te arju ek long tang lo adun tu pini asar lam te arju ek tha pini asar lam te borota ammi ade mate malam so kasideng lam the ke man borota athe ke phelang amma malong meke du লোটে আদে থে পিকজি লাসন সি মানে বাংকে এসন বাক আলাম আজুলং লক পেন থোরহাম লাপেন হাই যাই মতে সেদিংকট লাসন তা দু মেন মেন আনিং টিহাক পুবাফানসি কি পুদাম আলাম থে লাসে সার পালাম থেলো বরতা আমে আদে মতে মালাম সু কাসে দেং পেন সারলাম থেকে লাপান বেলো

0: di corpio iser lang sim lori van lo ne rup a no teng pi ta lang sim nang nam plang ple a vi ai lo pu ne san tang a da ki tha re ne lun se po ki ri e sandamaren dam chu mang pi lo yu lo ne san tang am di kor pi u se lang sim lo ri van lo ne rup a nu theng pi ta lang sim nang nam plang ple a vi ai lo pu ne san tang a da ki tha re ne lun se po ki ri e san da ma ren dam chu mang pi lo yu lo ne san tang a da ki
1: la pona ponang litum kar belun baruma jai mek ang deng long pen na san san alun arji long tang lo
2: Dos lakh tokar lottery moi palu wow
3: osile
4: nokol offer or pora khabodhan
5: RBI e koy
6: jani rok hotorko hoi rok
7: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি
8: সুপারফাস্ট এক্সপ্রেস কে
9: যাত্রী মইয়া বা তয় নহয় এটু মোবাইল চার্জ করিব লাগে মগস্টু চার্জ কর এনে রাজহুয়া
8: পোর্টত
7: ফোন চার্জ পে করু সিগন্যাল নাই
9: এতিয়া কি করিবা
7: ফ্রি ওয়াইফাই আছে নহয়
8: বুরবক বুঝিল
9: পেমেন্টৰ বাবে নো ওপেন ওয়াইফাই
7: অর্থাৎ ফ্রডক করক বাই বাই
9: আরবিআই কয়
8: সঠিক আরম্ভনি করক আর্থিক ভাবে স্মার্ট হৈ পৰক
1: লাকি একাস বানি দিপু যাই মে কে বাংলা কে এফএম বেনালং পেন মেগা হার্স পারি সিরা তো বড় সার ক্যাপ লাভেনান পার্তা নিউজ অন এয়ার ব্লগ মেন্টা নাং লিতুম আর জুইক লং জি নন আদুন্থু আজাই মে দামিক লং নাং আদুন্থু আজাই মে লাকে লামজিয়ার পিন এলাম জিয়ার কেথান পঞ্জে বাংলাকে সেঙ্কান কিমি ইংটিপি আলাংলি কেথান পঞ্জি লাকে ফ্লাড অ্যাওয়ারনেস আপুথা লবাংসু আলামথে লাকে পিনি সে পাচিথাং পঞ্চেংলাং তথাংতে লবাংসু আলাম জি রাজু ইকথা
10: পিনি নিলি ফ্লাড মাতে লাং কেথে আপুথাক লামজির কেথান জিয়া ফানসি বর ইল ইন্ডিয়া লং তামি কাপড়ে কাপড়ে গাহিন আনিংকান বাং তামি লাং কে থেপেন কিসুং পেনাঙান দোলু পুসি চিনিপন লাং কে থেপেন হেম রিট লো চার্লি আহেম তোয়ার কে হিং নো মুনির আপ্রাণ অন তামি কেদাম সন্দু লাবাংসু আলাং কে থে বাং ইলিতুম খাং থেপ উন ই বনসিতা ইলিতুম কাচিসিক মেক কাচিরক টক পেন ইলিতুম লাপুসনাপর আহুত কসনসি কাচিং রাইডুন পেন কেদুদুন থেক জিমা লাবাংলে ইলিতুম চিনিপনা ফ্লাড মতে লং কে থেপু কিপু দাম লকি কাইকি কে ক্রেং ক্লং আদিম লং নাকাং লুম আফানসি কিপু দাম লাসো লং কে থে লকি লং রয়া কুং পেন লং নাকাং ব্যাক আরবি কে থে পেন ড্রেন আলং পেন লং কাং ব্যাক লং কে তিং আদেম পেন লং কে তং ফুন লাহে জকসি লং আবং কাং লুম দক লং কে থে মুনির আফান কাফিরে মিমে আবিয়াসন বন্থা লং আজোর পেন হেম রিত গাড়ি মটর থেং পি আংটন কেফাং হো জাকং দো তাংতি নন ইলিতুম কপিয়া থেসি লাংগে থে কে দোকমা লাবাং আংটন পেন চেথান পন্থুনা লাংগে থে লাকি ন্যাচারাল মতি আমি থাং পেন লাপেন মুনিরাতুম আজক পেনতা লাংগে থে আবাং দো থে এসোনা থে লাকি আর্নি কি দিং আফান আরবি কে থে পেন লংলে তামি লাংগাং সিপ লাভ উন ই পেন আজক লাং আবাং কাং বাক লাপুসন লাপেন লং রোই লং জেং আলং তামি নাংিং ব্যাক পেন লংলি কাং দায় আদিম আবং লং কাং লুম তামি দই কক আরবি কে থে পেন লং রোই তামি লং ব্যাক পেন আদুং আরং আহি দি আন তামি লং কাং লুম লাপুসন তাদু আহুত পেন আরবি কে থে পার পিক আজক মেন মেন লং নাং কে থে প্লুট লসন তামি দু লাসি লসন হেলো আকা ফেরে মেমে নাই আহুত আথে মেন মেন পেন আজক মুনিরাতুম কাচেতে রেক টং ঠিক থে আসন দু কক আদুন থু লাকি লাংগে তেং আদেম মাতি আকোরা হাই মেন মেন পেন হিংনু

malang tong phun lipute lang roya ber lapen lang roya kung ke duat tuma phan lang kang lumpen penangana ke sung chetong the adun thu laki drain mati lang nodong kache teng pring ajok drain ka selam pami mi ajok rong supia lom tami lang kang lum lason duko eson laki theng pi ki thum kang lum pena jok tami langing lum thek athi theng pia bang penangan arvia lang ing sip pusi chini dam laso pen long le long an arvia lang kilia bang jum chat pen lang kang ba ka bang avipu bon tami munira tum theng pi ki thum khe phang hu pena jok arvia lang abang long le along klo pen arvi thilo ti long le ta kang sip lap un e pena jok lang kang lum la puson cheman de tang te nonili tum langkang lumpen ajok akisung alam le putho chethan ponna langkang lumpen hamphanga phan penang ana ke sungwan the eson laki munira pransita kedam lapuson ta do langa jur ke tana hut munira tum karjuje ke matha krang pen lang ke para phan ke bor ibu pen lang ke jang pen apran ke dam lapuson ta do adun thu laki hemrit school hospital dolong towar lapen office building lahaitami keno hokdun tadoko langke thepen sokmati chutikia son antami langkanglum tami dolo lapen hemchapang ring chainong chelong tami kido ke siksak pen apran kedam lahaisitami dolo adon thulaki langke thepen kapre kapre ake sotami ingdang the jongdami langpen ka chelong ake so cholera typhoid diarrhea mate epokangse hepatitis lahaisitami kelongang ring thetan athi lasona porahut kijuna langtami kangthir thi kimimi duko lapen kichuason kilonga dure tami duko eson laki tangka hin mati hamphanga phan tami economic loss duko athi hemrit building hai kehing nupen kachi salam tho phan penangana tangka sitami damji lapen business ke klema tum sitami hormu hortar kana hok pen business kachi lut lasondo adun thu lake langke thepen munida tum kemathak kisung sitami duko ta thek athi lang ki thia hut ahemarit kano hok adonarap apran kedam lason tamido lasi laso ke phopen ke matha irajo ke matha kisung akisu dukok tado lapen lang ki thipen longle kanglem thengpi thengprang ki pur lang ke ter habira pia tum antami kasik sak doiko tangte nun puthot ilitum koson pen si ka chere megjima laso puthak chethanthuna ilitum lahaya son khang un i puwoi phitta ইলিতুম আফান থিদুং আকেসুং আকান হক পেন কাচেপা জগ আফান ইলিতুম ক্লেম দাম পামি ব্যাং কেনাংসন এসন লাকি থিং পিয়া ব্যাং থুম থেরা কি ইয়া ব্যাং কেনাংসন আদুন্থু ল্যাঙ্গা নর্ডং মাতি ড্রিন তামি কাই কি ল্যাং খ্রি পেন আজাদ পাচে তেংলং ইক ইদেত নাংজি লাসো পেন তোবার আলম ল্যাংকাং ব্যাক পেন ল্যাংকাং লুমা ব্যাং আবে ইকপ ল্যাংকাং লুমবেরা জু আবাং হেম মাতি বিল্ডিং লাহায়া ব্যাং কিম ইক এদেত নাংজি আদুন থু লাকে লাংরয়াকুং আকোরা আবাং সেলাম পামি নাংজি লাপেন লাং ইংলুম উন ইচিৎসি ঠিক নাংজি আদুন থু লাকি আরভিয়া লাং আবাং কি দু কে পাং পেন মাতি রেইন ওয়াটার হারভেস্টিং আবাং ক্লেম ইকমি লাপেন আকেতে রাবুন হাইতামি ড্রেন লাংরয় লাংজিং কেনেল আলং ওয়ার ইক জাম জে দেত নাংজি আথি লাসো কেওয়ার জাম পেন লাং লাং কিলিয়া হর কাছে তিং পেন লাং কাংলুম দু ইক থে তাংতে নন পুথত লাংকে থে হুট কুপিসি ইলিতুম ক্লেম নাংজিমা চিনি পনসেনা জংসি লাংকাং লুমাবাং নাংবাদ বোম লিপুতে আকাং তুয়া ডিমান কাচিতে রেগাবাং পাপ্রাবদুন ইক নাংজি লাংকে থে আক্রংবাং দাম ইক এডেট নাংজি আথি লাং কাং লুমলাপ আজক আলিং আড্রিন মা আকেরে আসন মা কারেনা সনহাই চেচার চেপেন ইলিতুম আকিসুং ফলকতা থে লাপেন গাড়ি মটর তামি পাদাম ইক এডেট নাংজি আথি লাং আজোর পেন গাড়ি মটর লাংকে পন্ডেট আংরিং তামি দো লাপেন তোয়ার চেচার চেপেন নানি কে জাংদাম লুট লাপুসন তামি আংরিং থেতান আদুন থু লাকি লাংরয়া কুং লাপেন দোলং আসন আলং দো ইক এডেট নাংজি আথি লাংকে থেপেন মেন মেন কেহিং নু দাক আংরিং থেতান এসন লাকি কারেন আসন পেন চেপাহি লু নাংজি লাপেন নানি কারেন আরি কাছি ব্যাং কারেনার চক কে ক্রেপ দো লিপুটি তং সিকট পেন বেরটাপালি নাংজি লাপেন সো আপর হুদ লাংগে জু নাবাং ছেড়ে বেগ নাংজি ছেলাং বেগ নাংজি আথি লাংকে তেয়ার পেন কেসু ছলং আংরিং থেতান নন পুথত ইলি তুম লাংকে থে এটপেন আফি কপি সি কে ক্লেম্পন নাংজি মা পুথাকলে চেথানথুনা লং থেপ এটপেন ইলিতুম এহেম ছিলুত লে আপ্রাং নানি কাচিং হাং কাহিং নুদু আবি আবাং লং পাতিনি পামি পেনসি হেম সিতামি লুট নাংজি কারেন কাহিং নু গ্যাস কি লিক দো আবি লং পামি পেনসি হেম ছিদো নাংজি উসুমারাতুম তামি লংবুং লংকে তেরা লং পাদং পাজুই লং রেদেট নাংজি আথি লাসোয়া লং আলং কেসো আপি লাপেন কাপ্রেক ফেরে মিমিয়াসন দোকক্তা থেক আদুন থু কেজুন আলাং তামি আবং আলাং লাপেন কেপাসো ত্যাং আলাং সি জুন নাংজি

0: কেমেন উই কেমেন থু আহান আহান হাই তামে ওয়ার এট পেন চেপাং থের নংজি ইডি তামে চারসাম নংজি হে মারলো আংতন চেপাং থের পামে নংজি কেসো কি উন ই কেডো তুম তামে টংসেকট সে ছেলাং আহেম পালি নংজি লাপেন কেনং সট ডকুমেন্ট হাই কেহিং নোডো পুসেতামি গভর্নমেন্ট কেরাপ মা সরকার কেরাপ এন পেন পুথত সেলাম থুইকমি লাসি কিজুৎসি কপাচিনি লাকি ইলিতুম লহাই পেন কচিং রাইজি আফান ল্যাংগে থে আংরিং দো লিপুটি চেরক টক পেন সিকাই কে তামি দু নংজি কেদো কেদাম চেলাং নংজি কেনং সট ডকুমেন্টস আবং এলং ওয়েট কে বি ওয়েট আবং চেসিক নংজি লাপেন রাতাতুম সিতামি ল্যাংগে থে পেন কিসুং কে ফো রাতাতুম আফান কাপড়ে কাপড়ে গাছাই পেন রাবদুনমি লকে মাদনি আবং কেচো আসন কে পাজেডুন ল্যাংকে মি কিপিদুন লাহাই সামি ক্লেম্পনমি লাপেন সিপিনি নিলি ফ্লাট মাতি ল্যাংকে থেয়া পথাকলাম চের কে থান কাংতন পনে ক্লো কার্ড
1: লাপন আপন লিতুম সেংকান কি মিং টিপি পেন ল্যাংকে থেয়া পথাক কিথান পন নাংলিতুম আর জৈক লং টাংলো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

0: Ben, kumen tu ben si nang li lun ki lun ning ke hang iglo. La ben kumen tu ning kan ben si nang li studio long lun ke thap ke ching iglo. Nang li radio ka jura tum phan chethan ik jima.
1: Lun ki lun kang cheng blu tang te ning ke hang ke cheng blu tang te ni li ha bihek pen. Ni li bihek pen ta lun ke lun pik. Sita mehala sori siya ke mang bang awi. Ni li thelo te lun se po manji. Aso ke mang bang awi. Sita lun ke lun ning hang pik. Aso ke hang pik a joi ne pen ni li 2006 aning kan an bang ni li hala sot ke newspaper Arling Daily Pupudo. Hala long si advertise thek long lo. Voice of car biang long dipu long kache patte doji. Aso news thek long amat. Nili tumarong nili mehai lo master do Rup Singh Timung. Alang li si la so paper ke lang pe nili hem bang. Lun ke lun aning hang up nang chini dan mati. Amala so pa si la so paper wang pe nili long wang lo. Lun che patte dunui. La so bang nang puman nili ta. Halo so ning kan me si lun kache patte dun ke dun lo. Ma la so hut me si lun sepo manji. Pua ke mange ke dolang. La so prang ni li ke lun sepo ke manji pe ne ji fom nang ning matha the. La pen ki lun ke cheng lo. Ke che patte lo ma ni li jir poinu do boro munit. Bisesor. Alang li phan bang ko ni li si hang nam thulo. Ani ri tum che chini dar mati. Alang ta lun aning hang o ni li ta hang o. আমাসি নীলি দামাত হলা ফান্টা নীলি লাসন থৎসি নীলি তা থানাম লজে লুন কাছে পাটে দো ইতুম দু নাংজি আমার লুন আং লুন ল মহালা সহুদ হলা নীলি জিরপো বাংসি কেচেং সিয়ানং এ লং ল নীলি বাং সেকেন্ড প্রাইস হলা সহুদ নন গ্যালাক্সি হুলটা নন সঙ্গা লিলাং হলা সঙ্গা আব্বান হুলাং রাডাক্সি ফাইনাল বাং এ দোলো মানিলি সেকেন্ড আনকে উন্দুন ল লাপেন্সি লুন কিলুন বাঙ্গে নিং কে হাং ল কাং চেং ল
0: চেং ল
1: 2006 আনিং কান আমার জাজ দো ইলি তুম কাচিং হনাই নন কার্লি টাং সার জয় সিং রংপি আলাংলি সি জাজ দো ল সহ আলাংলি দো লাপেন মঙ্গল রংপি সার দো নি বারি তুম দো জাজ কে আমালা সার জয় সিং রংপি বাং নিলি সে আনিং ইং সাম ও জা আনিং দক ও আমলা ফাইনাল ডেট পে নিলি ফানাং পুলা নাংলি ফান নিলি নিং নাইং সাম্পিক লাসি নাংলি ফান লুনি জি রং পালুন জি লাসু নাং কাছে চাকা টেং মেসি লাংলি নিং কান হিনি আফিলো 2006 আই 2008 নিং কান সির সিপ লিপ অডিও ক্যাসেট অডিও অ্যালবাম পাকলাং আলাংলি তু আমহালা দাগ নিলি ফান কিলু নাওয়ার সাই নাং পিপন ল ও গুয়াহাটি সি নাং পন ল নীলি স্টুডিও লং রেকর্ড চেং ল শীর্ষেপ লিপ অ্যালবাম লং লো লাপেন মাঙে নীলি গে এঙ্কে মাং বেদলো লুন সে পুসি মানজি ফুজা বাং
0: লাপেন পুথ নাংলি ফানাং কার্জুই কে লাপু হেন নাংলি হালা পুস না পর হোট কামাথা দু ইগমা নাংলি স্টুডিও লং লুন থাপ ইগলো বন্তা কে চেং মা লমকে লাপ আনচে থাং পার পে দেন ল দি নাংলি লুন কি লুন ইংটন কক পো আকাপ্রেগা সাই সি ক্লেম রং পো লাপসন কামাথা দইগমা
1: কামাথা দইগমা মানে মাথাই এলো নিলি গেলা সোবাঙ্কে নিলি লা সিরসিবলি লং লুনদুন ল তামি হালা লং বেন বাঙ্গে জিরা লুন বাঙ্গে চেথাং ইক পিগল হে রুই ইক পিয়াং লং আরাই আলাগে আলাং লিলা কারলি তাং জসিং রং পিসার আসুপো সারচিন থং সি লুন ল হাডা নিলি লুন বাঙ্কে চেথাং থে হ্যালো সর কে তামি সে অ্যালবাম লো প্রতি কাটো আর যুগে আর জুলে হে
0: কালা কালা
1: আর যুগে আর জুলো বসে তামি আন চেথাং থে লাপেন বাংবো বাংবো পেন নিলি ইউ আর মাই মন জির সো কলং টা লুন নুন লাং হাডা লুন মাই জির জির নি চেথাং লো আঙ্কে লাং হেরাং আপাম লং নাং কাম জিন জিন লা সলুন টা সাব সুব চেথাং লো তামি লা চেথাং ডেট আফি তামি লা স্টেজ লং লুন কি লুন ফান হাং হাং হে আগে কিন্তু না লিংটা কাছে রাপ পূজা এমেনা জুতাং পর চেরাপ নাং গুপ নীলি আকে জয় লল সেলুন দুনলো আমার এসে পর বাঙ্কে নীলি চেতর রকলো চিনিয়ালো যে লুন কি লুন পেন বাঙ্কে নীলি রেঙুন এ নীলি ও বুপ
0: ও
1: নীলি ও বুবলো লুন কি লুন সে তেনে ডেট আনলো আমালা হেম লংলে সাবসু দো লাহাই সাই ছুটি কি লাপুসি দো বমলো হে আমার 2016 আনলো 2008 নিলি কিলুন চেংলো লাসং বং পেন

0: ওই যে রেনি লোন পাই 2016 আছে নিলি লোন কেছি লোন ঠুকে চেং ঠু লাসো দাকে নিলি গে ও বুবল সেম ল লাসো থাকছে এখন নিলি বাংলা 2016 এ নিকাম নাই কার্বি আংলং আইডল ডিফু লং লুন কিলুন কাছে পাতি আর যুদুন থু লং লিলু তা মেলা নিঙার লগে লুন কিলুন মাঙ্গে আপি গিদ কলাম মাটি
1: কালাং
0: মানে ও বুব সীতা পুগে লুন গেলুন বম হেম দো সীতা পু নি হিদিয়ে যো সাইটে কি বম সীতা লুন মাঙ্গে লুন বম আমার লাসনা আবির্তা আর জুথু লং লিল নিং যে খাও নে দেল কার্বি আংলং আইডল দু পুপেনকে নি ডাকু নাং সে পাতে দুন থুলো লুন লুন লিয়ানি দিং পিগলোটে মা আমার নাং বাং থুল নিলি লাসু বাংকে কুইন ম্যাম দো সাড়ে রং পিসার দো নি বাড়ি দো আলাংলি তুমি জাস ল আমার নিলি অডিশন কে পিদুনার নি বাং কুইন ম্যাম বাং আর নিং নাই সাম থু পিক আমার সে নিলি নিং কেছে থে দো থুলাং নিলি লুন ঠেকলাং বুঝাতাং আমার সে কো কাছে চেং থু সিপিন নিলি নন আন নাঙ্গে লে থুলো
1: নন আন বাঙে সাংসিপিন
0: নন বাঙে সাংসে লো নিলি বাঙে লাই সিভিয়ার ক্রং সি মাং বের ল লালো নন বাঙ্কে
1: নাংলি হরা সোট পেন সে লুন কে নাং লুন বম বাং ইক বম ল আপেন তে গিলুন চট কালি নাংলি কাছে পার জানা হিন সাপে নিহাং পেক লাপেন তে চে পার জান ঠেক পেক বাংফু নাংলি কেদাম তাং আপর সে তামে রংসিনা সারপো ফিল্ম এন্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড আলং বেস্ট নেগেটিভ রোল লবাং সো অ্যাওয়ার্ডটা আমাতে আনং এ তাকে লং আবাং ফুইগল নাংলি চেপার জানে হিন মাতে ড্রামা কেচারলি দুন লাপুসন দুমা লাপেন কোমাত আলং পেন কে ঠেক দুন লং সি নাংলি কে চেপার জানে হিন তা নিং কে হাং ইগল লুন পেন আবাদ
0: কাছে পার জানা হিন বাঙে দি কাছে পার জানা হিন বাঙ্কে হক পেট কে নিলি নিং হাং পিক লুন কিলুন কান মাই নিং কে হাং কাছে পার জান বাং আনসো সে সে আহক পেট বাং নিং কে হাং দু হুল আসো পেন বাং তাহে সীতা মে মো পেন সঙ্গ আছে নিলি বাং এম লেস মনি এম বাং আবি এক তর মানজি পেনি মানজি নিং হাং ও ফাঞ্চ আমা সে কুপিয়া নিং কানে চিতে নিক জল নিলি তোমা আনাত পেন তাই সি লামার জান সেলাম কাচং হং হালা সোত আর্টিস্ট কে দর দে পূজাত
1: ও
0: আর্টিস্ট দর মহই নাং নাং সুতিং নই ফুলা সন্নাং হাং ল হালা সুবা সুতিং নুন ল সাবসো দেট পেন বাংকে বাং থু বম ল নাং টু মা জয়নে পুনিলি মিউজিক ভিডিও দো বা পুরাম রং হাং কাছেলাম লাংলি কাছে মার ল স্ক্রিপ বাজার কাদো গবে মা লুন বাং নিলি টক ল নিলি লুন ল হালা বাং নাং জং ভেট নাংলি সি শুটিং ভেগ নাং জি লাগে পূজাত নাংলি সি অ্যাক্টিং ভেগ নাং জি পু মালা সো পেন মাসি অ্যাক্টিং বাংকে বাং বম বাং বম অ্যাক্টিং নুন বমলো পারজান নুন বমলো ড্রামা পেনে কচারলি পুহিন বাঙে নিলি আজাদ তাবি নিং কে রে পেন মতে রসন কে লাং দুন কার্বি আংলং লো মা লং সি কে লাং নুন পেন নিং কে রুং পুলো তাংতে স্যার রাজীব ক্রো লাপেন স্যার দিলীপ বি বিখা মহাজন আলাংলি তুমা অ্যাক্টিং এ ঠেক লং মেসি নিলি বাং নিং গে হাং দুন মানে ও বর ইদুন নাং জি লাসো নিং গে হাং দুখ আমি লাতুমান কে লাং মেসি নিলি কচারলি
1: পুলোটে নাংলি ড্রামা বাঙ্গে দুন দে বই মে মেথাং কাবো ই পেন
0: মেথাংতে
1: বাং লং পেন ঠেক লং পেনসি কচারলি এগুলো পুথ নাংলি ফানা কার জুই কে লহেন ল ইলি তুম লাদাক মেথাং কার্বি আংলং আলং কেলাপু আন লামার জান পুনন লুনার জান পুনন ক্লেম বাং অং পার পে নন কে দোলো থাই ল ক্লেম বাং দো পোয় ফিটা কে ক্লেমা নাম কে লং লাপু আন কে অং কালি পুলোতে কুপুসন পেনসি মাতে মেথাং আহেম তু না ফান কেচেলাং পন ইক লং ল
0: লাবাং তা আহকালাম এলি তোমকে ডিস্ট্রিক বিহেক কে বিহেক চট কালিলাং এলি তোমকে কার্বি আংলং পুপিনা উপজ ইংলং ইংলং সি কে অং কার্বি আরাতকে আমাদাকে ইন্টারনেট কে লে নেটওয়ার্কে লে তোয়ার কে লে পেন চেংলক দোলা মাসি কার্বি আলুন আর জুলাপ কার্বি আলামার জান লাং লাপ পুবাং উন এ আবাং আবি মানে লাসি লাবাং দোলহে আপেন টাঙ্কা যেতুলা ইনকাম লুন কিলুন পেন টাঙ্কা দু কালি বা নিলি মিউজিক নন অদুন বম লাভ পেন তা টাঙ্কা লং উ পে কালি সেটা নিলি মাথালো পৃথে লংকে আনুতিন কে ঠেক কাপ্রেক ডোরেপ নিলি ফান হই তো আর নাম বাং নিলি ফান বাং মিউজিক হে নাং পেকলো ঠেক ও এডে সেটা ঠেক ঠে লাং হে চার্লি তবে নাংলি ফাঙে লালু পুনাঙে পেকলো ফট নিলি বাংলা সিলা বাং অট ভেট পো টাঙ্কা লং ও লং ও এ বাঙে নিলি বাং মানে লাংলাম দে দেলো নিলি যখন সে কাপ্রে কা সাই ক্লেম দাম প্রতি নিলি ঠেকঠে দেট পুনন বাঙ্কে চংদাত জি তা ঠেকঠে লো

0: break ke Charlie le do up tha kali pot
1: ama
0: se long an se ta ning in sam nang popula so ning akemang si do kolo ni le save le long long u kali sita me hemi si janatene lapu choreng chit la so phan mang ke dolo ong pik pu ke dagapu damu we non la music ni le klembom mangke hon milan cine production no sin le klemdun bom he sar holiram sar sin le phan war sai nang pilo la ben la ke cheng si music production ji to la ke oran at bang ni le phan ke than cheng kunang kok phe
1: mane
0: ra computer ke ber nang ji la son pu bang software la son la ga la son pu bang ke hai ran rong pi hembiri studio ni le bang ke la so hin da char li ave konane char li dun thop ne pu ave কে লাংডুন নিলি লুন নাম মহল তেলা লাংডুন প আমার লাংডুন মহ লাংডুন মালা খাই রান রং পিবাং আর মানে লুন কি লুন বাং প্লোতে রেকর্ডিং নাই প্লোতে নিলি ফানা হাং দেয় মানে পাচারলি নাং পজাত আলা তা চিনি নাং পেক ফ্লোরে যাত নাং পেক ফ্লোর প রেকর্ডিং নই নাং বিতে কাং ক যাত কে নিলি বাং কাই অড ইভেন দা অডুন চাই ইংটিন থে নাই বুক লালু ইংটিন গে থেবেন অডুন প পেনে চক সে গেত বতেলা সোসি নিলি ফোন পেন কল প যদা সন সন পেনে লতেলা সোত বাংলা লাগ নাং থানুন তো প কে বেয়ার কে চেঙ্গে আলাংলি সিনাং থানু লাদেত পেন নিলি বিহাই স্টুডিও আখাই সার হরেন টকবি আলাংলি লং দা ডাউন ল আলাংলি তাই সন সনি আকো নাং থানুন থুল আবে নন লা ওয়াং বং বং বে নিলি নন কি জুত সি নিলি ফান নাকার জাব দুন ক্লুক অমিত রং পি আখাই অমিত রং পি লা সার জসিন রং পি আসো পইগল আলাংলি সি নিলি ফান সফটওয়্যার কোসন সি কা ইনস্টল নাং জি মা পেন চেং লক মিউজিক কোসন সি কে বেয়ার নাই মা আং টন আলাংলি নাং থান লাবল আমা সি নিলি স্টুডিও কাং পু নারান দা মেনিলি মানে জাকং গা চেলং কুনা কল হে স্টুডিও লং কাং নি তান জি ফান জাকং গা চেলং প্রতি আলাংলি পেন লো মাথা নাং নি নি তুম দু লাই নু ল ল পেন লাস ইনু দলাং কে হাই অশোক কেম্প্রাই
1: ও
0: গিটারিস্ট নিলি হুনমিলান স্টুডিও লং ওয়াং পু ফ্রাং ফ্রাং বাকে নিলি অশোক খান থানলো যে স্টুডিও লং নি ফান সন নাকে হ্যাঁ মিউজিক আকাউন্ট ক্লেম নেই মালাংলি তানিং নাম পাঠিয়ে দুন নাং আলুন কেন নয় রেকর্ড দু নয় এজাত নয় পেনে মুখে চক চেপি খেলে লে গিটার বেস পেনে নাং রডু নেই নিলি দলু মালাংলি তাং চাক দুন ক্লুক মাসে নিলি স্টুডিও লং কাং নি হাইলো আমার সিলা স্টুডিও আকাম মানে নন মা নিলি লাসি অদবম
1: অদবম পেনকে ভাং জিলাং আপর নাংলি মেথাং জুং জুং পেন স্টুডিও কপার জাবি ফান্ডিং কে হাং দুম
0: ও লাবাং কে দো জুং জুং পেন নিং কে হাং বাং দো সিতামে নন মাগে জাকং অবেলাং মাসি ডাক বাং স্টুডিও লং সি ক্লেম বম লা
1: নাংলি লুন দা লুন পিক লো পেন আনা জির কে দলো ও উই কি মিয়াং বং পেন পুলো তাংতে লা পেন তে কাছে পারজান সিতামে আলং দু পিক লো লা পেন নন নাংলি মিউজিক আনসামে কাছে মারডুন কে দু পিক লো লাসি নাংলি লুন সারং বং পেন কলো সো লুন নালি নিং চিং সাম নাই
0: নিলি নিং চিং সাম নাই প্লুটং তে নাং তু মজই নে নাং তু মজই নে পালুন জি রডো নিলি মেনা সেই চে পারজান লো পট বাপুরাম রং হাং সি তমু বং টক লো তমু টক পেন মা নিলি ফান লুন সেলা মই লা সো টেং ও নিলি সেলাম লো লা হুজাইসি রেকর্ডিং স্যার উৎপল ফুকন সে মিউজিক পিল লাবাং সোলুঞ্জির বাং নিলি নিং সিং সাম নাইলু নিলি লুন সারং বং মাকে
1: কপি আঠে মানে মানে নাংলি নিং কাচিং সাম দাম অং পার পিক লাবাং সার লুন বান
0: পুয়া আঠে বেন বাং নিবাং চি নিমিনা দা চি চি নে সিতামে আলুন আতমু নাং পিদেত পেন আলুন আতে অত আলুন আলাম থে কাছে তক বাং পেনে আর্ডি দজত নাং নাক সমাজাদু আমাসে নিং চিং সাম ও
1: মাসাবসো লাইন সিবাক পারজুজিমা রেডিও কার্যরা তুমান
0: পারজু না

0: là so Bollywood singer ke manji phan ili tum kopi pila kaje sik poni ili tum a the ili tum a khe ke no nam ki avelang pusi theklong la asi Bollywood singer ke manji phan kopi pila ili tum kaje sik du nei
1: kachi sik bang la lo kachar li lo kacheng si bang la de pe non lo mang ke si platform me udo YouTube nang li jong si Hindi pronunciation pen cheng lok nang li rak arak chini dun lap la classical la rona chini dun lap pen cheng lok nang li se me sen lo tang te YouTube pen le nang li bor easy ta nang li Bollywood ke kali rok ji a chance ta the tan ke cheng si bang ke
0: kala
1: lapu ge dam pen mang long lok ji bu bang che to rok ji he se nang li YouTube ta is a platform lo la dak pen jong si nang li pache thang thek te li chel le chet po Bollywood an ta li rok te nang ri ji la tu athe ma nong long ke isi online la jitu la YouTube long mentai si trending redirecti
0: karang
1: o mane trend o lobote pondetiti pula so hormu do hedi la tesi platform lo pen isi bangke eli tum Charlie Dead Pen la reality show doji TV long reality show do Indian Idol Saregama pa la long sita meli tum bor idun blote chance do lo Bollywood long kele dunji phan nang li hada ak jong si Medun Sen কে হাই গেরে মাং দুপ হে রেম দে সিতা চান্স দু কক তুম দু জি ফাই দুন থে অং মে অং ল আসি বলিউড লং এম হর জে পক লাং নুন জি বুতে লাই লং ল কে চেং দুন নং পু লা দেট পেন বাং এং কে বরি দুন থু বম ল প্রতি লে দুন জি লে দুন বেক জি কইলি তুম তা বর ই নং কক পন
0: চুরু এক পিগল নন মা লম কে লা এ আই সে মে জি থাগ এক পিগল কে অং দুং কে এ আই পেন তা মে মিউজিক সে মার দেট পখলা তা আপলোডেড লা পুসন দু বলতে নন নাংলি টুম ফান পিনে কাছে সাক দুই মান নন নাংলি টুমকে মেথাং মিনু ওয়েল পেন্সি মিউজিক সামে কাছে মারিকল
1: কাসিক সাক বাংকে দোকে দোজি এ আই কি ক্লাং বেন পিনাং কাসিক সাক দোকে দোজি সিতা এ আই লে আমিনা দিম দোবে লা মিনুয়েল কে অতুলে আমিনা দিম চে দোবে আ ক্যাটাগরি পুসং থাকসি চে থাকরে আব দুমতি যদি এ আই লুন রতে নাংলি কারজু পেন এ লাগে আই লুন পনালি ইম্পর্টেন্ট পিওয়ে রে জি লতাই সনলো আজির পেন আজির দো হে পেনে ট্রেন্ডিং নাম জুইন লংলা সহর মুন্ডো রিল সেলাম পো জাত পো ট্রেন্ডিং নাম জুইপো কাটগুই আর জুপিক সিতা নাংলি সিঙ্গার বে কিলুন আলুন আসন আনকে নাংলি নিঙা ক্লং বেং কার জুদুই ভা নাংলি নিঙ্গাং হেডে জি নিলি গামা থা তেং
0: কালা
1: কালা এ আই মিউজিক লোতে নাংলি অটোমেটিক এ লাগে আই লে উপনাংলি কার জু ভা পর চিপি ওয়েদে টিটি আসে লাই আই মিউজিক লা চন প্রো জন জাম পিনি লুন লাহাই ফান চল আপর মনি তুম কার জুজি কে সেটা নাংলি নিঙ্গা ক্লং বেং কার জুজি লোতে মনি তুম লুন বেক মনি তুম কি থি বেক লাবা সিনা লি কার জু আপর বিসি চিপি জি নিলি গামা থা তেং
0: চুরুইক পিগন কিজুট সি নাংলি ফানাং কার জুই কে লাহান ল নাংলি সামি চিপা দুক পিক পেনসি ইনুত নং চে থাং ক্লং হন সেরে পিনি রাতা টুম নাংসি নিল লাসি নাংলি নিং আর লোয়ালাম থে রেডিও কার জুরা টুম ফান থানি জিম
1: নিলি রেডিও কার জুরা ফান গে থান গাটু মলা ল নন হেলি তুম এ আইলাম দা জি থান ল পড কাডো গোয়ারাস তামে লুন কাকিলুন মতে লুন কারজু নিংহাং তুমদো কিলুন জগলি লুন লুন না নিংহাং হে তুম দাদো সেটা কারজু নিংহাং তুমদো লাসি লুন কারজু বাং না লি তুম কাদো এটালা আহক পেদা লুন লা থাংবক বে লুন বাং কারজু পাক্কম দুন মুচ্চা দামাত লা কাছে পাদুক বে বে লুন তুমলে কারজু দুন বাং কাপা অং সিকে নাং জীবন আলা চে পাদুক বে বে তুম লুন ফানলে পাছে থাংনুনি ফান কাবর ইসিকে মে জীবন পূজা বাং সিচুনি রিগাং টু কমানি গে লা পুলুন থাপ থালুন ফ্রু ফ্রু পলাসি কাছে শেয়ার অং নাক তিতি লা জোর মু বাঙালি তোমাং কম চেত নাং পু পু বাং সিনি লি চুনি রি গাং টং রাদা ফাল মাকে
0: লাল নাংলি হিন বেনস তেমে খন সেরে তো মাকে মাং আদা পেনতে লুন সে পো লুন সে পি দি মিউজিক কম্পোজার আলাং তু মাকে মাং সামে নাংলি লং পেন পেন আন চিনি লং ল চেত হান লং ল লাপে নাংলি নিং আর লাম সামে নাংলি রেডিও কার জোড়া তুমফান নাংলি চেঠানিক লং লি আপর আলাম দোপদ পিনি লাপ চিঙ্কি চেঠান পেন ইলি তুম ইংটন পানি কৌল না কারডম
1: কারডম
2: লাপন আপন তুম হারমোনি বে লাপেন সারসিং ইংতি আতিমং বং চুচি পুরেলাম থে আর জিগ লং টাংল নন আদন্থু আজাই মেঘ দামিল নাং আদন্থু আজাই মেঘ লাকে হিন্দি লামার জান আলুন কালি আলুন আপ্রাং

আসাম ইসলাম আর্জান কালিয়ালু নংদেং আলং পেন না দুন্থু আলুন কিশোর কুমার আশা ভোসলি লাপেন ভূপেন হাজারিকা আতুম গেলুন আলুন আলুন আলাম থে পক্ষীরাজ ঘোড়া।

0: আর গোয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ডা ভন্ড।
1: খবর খবর খবর দা
0: কোলা কোলা বজারত, এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও, তার ভাবে কিছু কমিশন পাও। আহ দে যুদ্ধ।

আসামিস লামারজান গালি আলু নং দেং লংপেন কিচুৎসে আলুন ভূপেন হাজারিকা পেন কেলুন পন আলু নলাম থে হোমওয়ার।

0: মেপিগলো ডক্টর তংটি পিনি ইলিটুম কাছে থানচি আলাম লাকে হেমোফিলিয়া তংটি লাবাং সো হেমোফিলিয়া পুগে কপিয়া ফানসি কি পুদামলো লাপেন লাবাং সো কে সো কোসন পেনসি কে মানল
1: হেমোফিলিয়া আকে সো কে মানে সিলা জেনেটিক ডিসঅর্ডার পসি ইলিটুম পু পু হেদে জেনেটিক ডিসঅর্ডার জয়নি সিলা ব্লিডিং ব্যাং ডিসঅর্ডার ডকক তেটি লাবাংকে আকো কাপ্রেকমেন দলাং লাকে রয়্যাল ডিজিজ পুতাইসি তুম পুদাম দে তেটি আথেমা আপ্রাং লা রিচো তুমা ব্লাড লাইন লা ফ্যামিলি তুমলং সেলা সো আর কেসো বাংকে লং চেং লা কুইন ভিক্টোরিয়া তুমলা ইংল্যান্ড হ জার্মানি ফ্যামিলি কুইন লা হাই তুমলং সি মানে লাসো কেসো বাংগে কে লং চেং কেসো বাংগে লা পুলো জেনেটিক এক্স লিং ডিসঅর্ডার ব্লিডিং ডিসঅর্ডার পুলো হেলাইসি বাংকে ইংকে লাসো কিছু বাংকে কোসন ল লা এক্স ক্রোমোজম পুডোদো লাসন হেডি ফিমেল তুমলং বাংকে দুইটা এক্স এক্স ক্রোমোজম দপ মেল তুমলং বাংকে এক্স ওয়াই ক্রোমোজম দোদো ইংকে লাসো এক্স আক্রোমোজম বাং লংসি লাসো ক্লোটিং ফ্যাক্টর পুপুই সি তুম দোদো হেডি লা আভি পাথান ফান হেডি ব্লিডিং পা স্টপ ফান হে লাসো হরমু বাং জংসি লা এক্স ক্রোমোজম বাং ডিফেক্টিভ ডেট প্লোতে মিউটেশন ডেট বা জিন বাং হেং দাক পলতে লাসো হরমু বাং আবে ডেট হেমোফিলিয়া লংকে এংকে লাসো জয়নি প লা ফিমেলস তুমি সদায় তা আবেমার গে লং লেপেনাং পেনো মেলস লা মানে পিনসো সো মারতুম আরলুসো সো মারতুম লং বাঙালি পিনসো সো মারতুম লং বাংসে লাসো আকেসো গে গে লং লং আথেমা লা আরলুসো তুম বাঙ্গে দুইটা এক্স ক্রোমোজম দোকক পলা ইসি লে মিউটেশন দাম আন তামে ইসি বাঙে কম্পেনসেট দুন থেক দা তেটি সেটামে লা পিনসো মারতুম লং বাঙ্গে পিল এক্স ওয়াই পিনাক ইংকে এক্স ক্রোমোজম লে ডিফেক্টিভ লো পলতে ইংকে লাসো প্রোডাকশন অফ ডেট ক্লোটিং ফ্যাক্টর বা লাসো পাশে হদায় তা পিনসো তুম হানসে লাগে এফেক্ট ফেক আর লুসো তুম লং বাংকে লা তুম বাংকে কেরিয়ার পাশে তুম পুদাম দাম আথে মালা তুমকে কেসো বাংকে পা উঞ্জি না তুম হেনলো মানে কেসো বাংকে পা উঞ্জিকে সেটামে কেসো কুচে লং বাংকে পিনসো তুমল আসন ইয়ারলা
0: চরলো পাচিনি পনপ জেনেটিক ডিসঅর্ডার লা বাংকে আ ওভি ওভি পেন কাচে পচয়
1: ও লাসন ইয়ারলা
0: দাংতে লাবাং সো কে সো আং থেক আবাং কোসন সি কে দোল
1: লাসো কে সো আং থেক বাং কে লা এনে কে নরমালি কে হেদি ইলি তোম বডি তুমলা এ আমি এক দোল পলতে লা ব্লিডিং প লাসো ব্লিডিং লা এরিয়ার থো লা হাই লং হেদি ইসি লা ফ্যাক্টর দোদো লা তুম বাং লাসন অ্যাক্টিভেট প ক্লোটিং ফ্যাক্টর্স তুম ভান লাসন লা তুম কাম ক্ল্যাম প প্লেটলেট লা হাই তুম পেন চেরাপ প আবি লাসন আথান ফর্ম পলাসো আমি একা দিম লাসন ব্যাং ডেট ইয়াত হ্যাঁ ইনেকে নর্মেলি গে আমি লাসো কেসো লং বাংকে লাসো হরমু বাং ফর্মু নে ডেট এটিল থেমা হলা হরমু ক্লোটিং ফ্যাক্টর বাং নাইং বাং আবে ডেট এটিল লাসো পসি লাসন ব্লিডিং রেট এটিল এনেকে নর্মেলি কে তুমকে ব্লিডিং মালমসো লাসন আবি জাং প আমি এক দলতে মালমসো তে ক্রেং হক তেটিমা তিদি খাং রাতি তালা হেমোফিলিয়া লং বাংকে লা ব্লিডিং টাইম বাঙ্গে বেশি বা দেট প নর্মেল তুমপেন লুম বাঙে অং জেট প আকল আনসর তাকালি মানে লাসো ব্যাং বেঠে নহক সিতামে অকলং হেদি লাসো আর থো নানে নানা আমি আচি চি চালে দোয়ান তা হেদি লা ব্লিডিং বাঙ্গে আরলো আরলো পেন দোবম দোবম প লাসো জয়নি হেদি সিমটমস কমপ্লিকেশনস তো কক প লা কমপ্লিকেশনস আবেটিকে মানে লাসন চিনি নিলো লাসো কেসো দোপ হে লা কমপ্লিকেশনস কে বাং বাংকে মেনলি কে লালো জয়েন্টস হে লা আরিয়া কেং সোনা সে কেসো তহ লাসন আ ব্যাং আর জন লাসন কেসো তহ আথে মাহলা আরলো ব্লিডিং দো বম্প এঙ্কে লাসো আবি পট লাসন যে জমা জম এঙ্কে লা জমা জমা জমা পঙ্কে লা আর্নি দোলো পলতে এঙ্কে লা সো ডিম বাং লা আসেক লং হেডি ইনফেকশন দোকক তিটি পল নহলতে লাসন ডাক একদমকে কাং ফ্রিং ইয়া দোকক তিটি মেন ডেট তিটি লাসন ইয়া দোদোল লাসে মেনলি গেল ডাক বাঙ্গে লালো কাপড়ে কাকে শোষণ মানে লা কেবাইঙ্গে হে মানে স্পেসিফিক লাসন সিমটমস মেন মেন চিনি নেপ হে কেবাইঙ্গে মানে লা উইকনেস দো পি ব্লিডিং অং পারলো আর লো পেন ব্লিডিং প আঙ্কে ব্যাং লম কি এক সন লারলো ব্লিডিং প হেডি আমি এক লাসন ব্রুজ পুরে তুমি যে যে হেডি লাসন ইয়া দো ও প এঙ্কে লা আরি পিয়া সেক কেসো লাহাই হেডি লাহাই দো দোল
0: সরলো পাচিনি পন থেকে পন তে লবং সো কে সো সোয়ার লো লাপেন সো পিন সো লং আং থে কাপড়ে কাপড়ে গসন দো মামাতে কসন সি সোয়ার লো তুম লং আং থে কে ক্লাং লো
1: আং থে কে মানে আর লো সো তুম লং গে লাকে লাসো আবে মার

0: হেডি হরমু বাঙে ডিফেক্টিভ জিন দুইটা সাপোজ দোকক পোলতে এক্স এক্সটা দুইটা তা ডিফেক্টিভ দ্যাট পোতে লা সো আনসে আর সো তোমাকে আ বেমার ক্লাং জিলা বাঙ্গে স্টা পিনসো তুমলং বাঙ্গে একটা বেদ মাতে এক্স কে দো হেডি কম্পেনসেট উন এডেট পো মাতে প পিনসো তুমবাঙ্গে লা কে কেসো লা আং থে কমপ্লিকেশন লা কেসো বাঙে দোকক পো স্টামে সো আর লো তুমলং বাঙ্গে লা কে পেনাং পেনং লা সো কেসো বাঙ্গে আবে পিনসো সো মার তুম হাঞ্চ
1: তাংতি লাবাং সো কেসো কোসন বিন সে সে কে লাং ল
0: এনে কে লাসো কিছু কে জেনেটিক ডিসঅর্ডার পিনাক মাতে দি লাসি মানে কিওর ইয়াত কে আবিল সিতামে লি তুমাঙ্গেলা কমপ্লিকেশন সাই কন্ট্রোল উন মে অহর মুবাং কন্ট্রোল পন বেল ট্রিটমেন্ট কি কি পি কে হে লাসি লা নিলি তুমাঙ্গে হিন মাঙ্গেলা ডায়াগনোসিস লাহাই করি পহে ব্লাড টেস্ট লাহাই ক্ল্যাম্প ইনকে লা ডায়াগনোসিস লো পুলোতে এনেকে ডায়াগনোসিসটা আহিন আহিন দো হে ব্লাড টেস্ট লা প্রথ্রম্বিন টাইম ধর জিন টেস্টিং তা দো জিন টেস্টিং এ ডাক লম কে আবে কে আবে হে তামি ডাক মেডিকেল কলেজ লং বাঙ্কেলা ব্লাড আবাং লাংপো লা কমপ্লিট ব্লাড কাউন্ট তহ প্রথ্রম্বিন টাইম তহ ব্লিডিং টাইম লাহাইয়া টেস্ট ক্ল্যাম্প ইনকে লা ফ্যাক্টার্স এসে পুইসি দো লা সো টেস্ট হেডি লা সো ফ্যাক্টর এইট পেন নাইন কাবে জয়নি সিলা সো ক্লটিং ফ্যাক্টর ফর্ম ফেডাত পো ব্লিডিং রে রেড মাতি দি লা সো লেভেল বাং লাংপো লসো লেভেল জং সি 50% মেন কম চাট পোলোতে লাবাঙে কম ওলো পুয়া সিন তুম লাং নাম পহে ইনকে লসো তেং ট্রিটমেন্ট বাঙ্কে ফার্স্ট কে রিপ্লেসমেন্ট থেরাপি সি তুম পিপন পন্ড লা রিপ্লেসমেন্ট থেরাপি মানে লা হরমু গাবে লসো হরমু বাং তুম ট্রান্সফিউশন লা ব্লাড হেডি আ ভিসি কি পিপিলো নাসি লাসন ব্লিডিং ডিসঅর্ডার্স ফানকে হদায় তার ব্লাড ট্রান্সফিউশন সি পিদাম দামলো হে লা ব্লাড ট্রান্সফিউশন বাঙ্কে লা এনেকে এমার্জেন্সি হুটকে নিলি তোমলা প্লাজমা লং অং মেয়ং লোহে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পোলা মুনিত লা আভি ফেন্সি বনাই পোহে প্লাজমা নহলতে লা হোল ব্লাড লেপি তচক আভি দন লসন আপনি ইয়াত হেদি কা বনাই ইয়াত কালি লা প্লাজমা কালি সিতামি আভি দেতা পিতাচক এমার্জেন্সি ফান নহলতে এনেকে ডাক লমগে লা আনমেলো ট্রিটমেন্টকে ইনকে লা আধেক লা মেডিসিন সাই পিতাচক টেসমোপ্রেসিন পি ড্রাগ তো লাহাই তা পিতাচক ইনকে লা আবি পা ব্লিডিং পা স্টপ ফান্তা লাহাই ট্যাবলেট সাই তো দো মেডিসিন সাই লাহাই কে গভর্নমেন্ট হসপিটাল লং তা অ্যাভেলেবল কে ফ্রি লো ফ্রি অফ কস্ট লো মানে লাসন চার্জ উন দিল লা হেমোফিলিয়া তো হেমোগ্লোবিনোপেথি সাকিসো ফান আনগে মানে লা এনএইচএম বা আসাম গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট পেন তা স্কিমস তো ফ্রি পেন লো লা বাঙ্গে কি পিজি ব্লাড হান তা ফ্রি লো
1: চুরোলো পাচিনি পন থেকে পন তাং তে লাবাং সো কে সো বাং কে মে দ্যাট কে উন এ তা কোসন সি কে পা জুম্মা মতে কে কন্ট্রোল জি মালা বাং কে ইদি তুম বড়ি পন বব
0: বড়ি পন বব ইনকে লা কাচেরে বাং কে নাং পো হে লা আলো আর লো কে ব্লিডিং বম টিটি মা টিডি আ ভি হাই তা আবে তে টিটি লা লাহাই ও জয়নি লাসন কিচু কি জুন তা মানে চেরি দুন চাট নাং পো জলা আয়রন কে অং আ হরমুস সি চো নাং পো ক্যালসিয়াম ভিটামিনস কে অং আ হরমু থেসেরে তহ বা অক পুন আজাদ পুনন হেদি কিছু বাঙ্কে লা ডাকে সে থাইকে আবে ইয়াত লেচু তা চক মুঠে লা ভিটামিনস মিনারেলস কে অং লা হায়া হরমু বাং চোনাং পোহে ইনকে লা ব্লিডিং জং সে আকেং লা প্রেসার কে পিয়ে ডিম সে আকেং এ প্রেসার ডো মা তিন লা আকেং ফুলং কে লা সো ডিম বাং সব সো চিরে নাং পোহে কচিং কয় লাহাই তো আমেক লাহাই পু চেরত পা পাউক লা হটপেন কে আসু গচিং থিলা গামস পেন তা হেদি ব্লিডিং দে রাতি ইনকে হটপেন কে নোকান মেন তা বিজাং দে রাতি মেতি লাহাই হট কন্ট্রোল দু নাং পো কমপ্লিকেশন সাই পা পে দেয় নাং পোহে ইনকে লালো রেস লা ব্লিডিং রে রেড হুট কিছু লা সো রে রেড মাতি ব্লিডিং লোতে হেডি লাস হুট বাং পাশাং নাং পো ইনকে লা কাং সাম হেডি বরফ লাসন লেচে মাই দা চক আইস কম্প্রেশন লেপি তা চক ইনকে আকেং বা চিরুং টাং লাহাই হেডি লাসন নাং পো রেস ও নাং পো নাম বাঙ্গে
1: চোরল ডক্টর পেছনি পন পন তাংতি লবাং সো কিসু কান ফেরি মিমি দলো লপেন লবাং সো কিসু কান কাছে লাং দুন্দাপ আকেনাং সট
0: লাসো কিসু বাঙ্কে কাফেরে মেমে বাঙ্কে লাগে হেডি ইন্ডিয়াং কাং বা নহক সিতামেলা হেমোফিলিয়া কে কাপড়ে কাপড়ে টাইপ দো ইসলা ইসি কমন নাই বাং হেমোফিলিয়া এ পু লা হেনলো ক্লাসিক্যাল হেমোফিলিয়া পুন তুম পুপু হেডি লা লসো লং বাঙ্কে লা ফ্যাক্টর এইট বাং আবে দ্যাট মেন লা ফ্যাক্টর এইট ক্লোটিং ফান হেডি লা বাঙে সিভিয়ার ও ইংকে লাসি লং কে অং ইন্ডিয়া লং নো নহক পেঠি ডাং নো হেডি লা কমন নাই লো লা লে কি লং পুলোতে লা বাঙ্গে কমপ্লিকেশন স্টপিক লাগে মানে কিচে ল্যাংডুন আনমা কি চাট মানে কনজেন

0: naitel pinang ma tedi a suku pen la maneli tumla son jin testing pududo inkela hedi amhang thek theko pen prenatal testing pududo la son sample cn po he ala poklong pen hedi la pregnant hot ma si la son hol pen le testing un data cho inke non jin therapy poison develop bom lo mane research suli bom lo la jin therapy pidap ang me ang inke la so ge so bangge mane nang kon ma che lang un dap kon ma nang diagnose ke prap he lan si ke milo mane la osumartum han si mainly la affected timar tedi pong ke kithe thek the la hai inke week dat po school hai ta miss po kichu ge dur la hai ki dun pana aya ta me life ke affected po ma tedi la si mane ge che lang dun ko an ma ge prap diagnosis ko an ma prap treatment ko an ma prap lan lo complications ta ke kom po mo later life long ke hendi
1: chorola doctor tangte labang so ke so abang ke ko an arta ben si ke do ke cheng lo mate aprang pen aphi aphusar hot pen do lo pulote do vek po la son ma la
0: do vek po pujat ke kali hai asita me la 70% cases long ke suppose family history do ko aprang aphu din hot pen ta pin so tum nat pinak ma ti di lage aphu ba apo ba punu ba pesar mane la son ki so bang do ko pulote lage মানে 70-80% চান্স কে দুলো মানে লা নেক্সট জেনারেশন তুমতা কে দুই ফানকে হে তামে মানে 100% ই গালি যে মানে লা নন লা সো ফ্যামিলি লং দো পলতে নেক্সট জেনারেশন তুমতা লং ব্যাক পো পুই গালি তামে লা লো আলো সো তুমসি ক্যারিয়ার পিনা আলো সো তুমি থ্যাঙ্ক সো সে দেন মতে ওলা পিন সো তুম লং বাংসি মানে পা উন রং দি তিলা সনিয়ার লো লাসি ফ্যামিলি হিস্ট্রি বা ইম্পর্টেন্ট ও মানে আপ্রাং আপি ফু হুট পেন্তা মানে লসন না বেমারিয়া দোমা পুলো বাং আর্জুনাং পোহে
1: tangte labang so ke so ilitom ang kangalong ko an ong ma mari ke bada son do ma
0: ene ke mane india ke second highest puta pudat me lola hemophilia case ke ong ke ene ke he first ke usa lomlo itum ang kanglong he la itum ang kanglong bang ke karbiang long ke kom pasin tum non ke chi thek long he di ki asam ang kang ke la ke ong nai ke apara sam nat sige o non la pui tum karbiang long non ko ke long kom ula থেলাসেমিয়া লাই বাংসে অ
1: তংতে পুথনার জুথং লাবাংসো হেমোফিলিয়া লাপেন আকাফ্রেক আপর পিপেন আবিকে দাম লাবাংকে কপিপি দল ডক্টর
0: ব্লিডিং ডিসঅর্ডার হেমোফিলিয়া দো ইনকে লা সিকল সেল ডিজিজ অ্যানিমিয়া লাই হেডি ইনকে লা পো ওয়ান ভেলেব্রেন ডিজিজ তো লাই তা দো ইনকে লা হেমোফিলিয়া লং মাতা মানে একোয়ার্ড পো তা দো ইসিগে জেনেটিক কা লিয়া তা দো জেনেটিক কা লিয়াত মানে লা আফিয়ান্সি হেডি কোপনি কিছু জইনে বা লা জিন হেডি মিউটেশন ডেট পলাসর ক্যান্সার পুটামে বা কাপ্রেক পিনি এনে ডোয়াই চুবম তামে লাসন জিন বা মিউটেশন ডেট পলো তেলাস হট হেডি পিনি ডেট লাসন হেমোফিলিয়াসন চিপলাং ডেট ব্লিডিং ডিসঅর্ডার চিপলাং ডেট
1: চরল পাচিনি পনপ তাংতে ডক্টর সোয়ার লো তুম আচিক লোকিডো লাপেন লাসন আপর পেপেন আভিকেদাম মতে আভিকেদাম পিক লাসন কাচপ্রেক কে কোসন লো
0: সরলো তুম লং বাংকেলা হিমোফিলিয়া লং বাংকে রেয়ার পেক আন মাতি দি দো দে মাতি তামেলা আচিকলো কি দো বাংকেলা বাংয়ে কাপ্রেকলা লা হিমোফিলিয়া বাংলে কাপ্রেকলা লা ব্লিডিং ডিসঅর্ডার বাংকে লাগে আজাটা পরটা ব্লিডিং থে আসাপসো আমেক দো পেন্ডালা ব্লিডিং বাংখাং খেদেরতি তামেলা মেনস্ট্রুয়াল লা বিসি লা ব্লিডিং ডেট তিহ বাংকে লাগে মেনস্ট্রুয়েশন হচ্ছত বা লা আপর পেনা বিসি 7-10 days বা লা নর্মেল মেনস্ট্রুয়াল সাইকেল দুদমা তিদি 28-31 days লাপেন বেশি ডেট বা লাসন হেডি আচিক লো লং পেন বা তাহিনি থম দক তিতি লাবাংকে মেনোরেজিয়া পুদাম পলাবাংকে নর্মেল গালিল
1: তংতি লাবাং সো হেমোফিলিয়া পু আকে সো কাচলাং আবার সাই জয় কি দুমা
0: জয় কে মানে নন কে লা গভর্নমেন্ট বেন স্কিমস তো উমা তিদি নন নিলিতমলা মেডিকেল কলেজ লং তা ফ্যাসিলিটি হাই কে পিবম মানে মেন কে লাদাকে হেডি নিতুম লাদাক মেডিকেল কলেজ বা লা আসাম আংকাং বা নর্থ ইস্ট লং আনতা ট্রিটমেন্ট কি পিকে একে লোলা ব্লাড ট্রান্সফিউশন বাং নন ফ্রি পেন ব্লাড সার্ভিসেস বাং পিবম লাবাং অ্যাভেলেবল নহক তামে হেডি দাক মেডিকেল কলেজ পুনন নহক তামে গুহাটি সেন্টার ডো ইসি রেজিস্ট্রেশন ফানিং কে তিনসুকিয়া লং সেন্টার ইসি দো আসাম লং লাহিনি লং নি দো ইনকে নর্থ ইস্ট কাপ্রেক আদিম কে দো বাংকে ইম্ফাল লং দো লা রেজিস্ট্রেশন কে লাতুম ট্রিটমেন্ট আয়া তা লাতুম মানে পয়সা ট্রিটমেন্ট বা লা পিনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দো আনতা নাং পিডুন পো
1: তংতে লাবাং সো আকে সো আপথাক কাছে থান তাপ চন্দো মা
0: মিসকনসেপশন কে ননকু কে হিমোফিলিয়া ফানবাংকে আর জুলং লিলাং আথেমা আকে সো তা লাদাক লমকে মানে তুম কার্বিয়াং লং কে লাসো কে সো কে

0: long compact an la Vescar bi ang long nat aprang men tu mayong ningkan 2019 before covid ni pinela son study siklem he case ke long kom o putam he hemophilia clinical lang ni la ba di la tumang bleeding disorder do la son hot pen bc bleeding de tia sab so me ke do la hai pe ni hai do pusi karjui karju long sita me la tuma number ko an na case tonga do ni la bang chini ni normal se mits la hai bang e karju long ke arjulong lela so ke so ke mathe ka chi langbang hedi lason ka chi langbang sung ui ador su oji la hai sil munit tum ga matha la ke chi lang long bang hedi kaprek la ke so ke neb la hai long bang ke mits ke arjulong lela ni lin pen ke
1: churolo pachini pona pa tangte la bang so ke so pen ko son si ka ching rai nang ji
0: ka ching rai ke mane la lo ke ching ben hedi diagnosis bang prap unang pula anwe lo thema lage genetic mati prevent ki directly hi un emati lage prevention ge athema lage jin long si dun bomi mati mathela kachere bangel anwe lo je first pen mane screening bang kuri bom nang po a bemar do ma do de ma la long le ko kon manang diagnosis screening la bemar ke ne ab done prap he la anwe lo lage
1: tangte la bang so ke so kachelong tum phanang li kupine ki puji do ma
0: লসো কিছু চলং তুম ভান বাংকে নিলি পুই পু বাংকে হেডি কিচেং মেন চিলাং ডুন পামেকা লা কমপ্লিকেশন বাং পাবে দেট নাং পো লসো কিছু কে আথেমা কিওরাবে আলাম বাংকে লাসি মানে মুনি তুম কাচিনি নে জয়নেসি মানে ইন্ডিয়া লং কে লসো জয়নেসি কেস তা হেডি ডায়গনোস ও এডেট দি আথেমা মুনি তুম কাচিনি নে তুম দু ইলি তুমাং বং দা মানে কি লং বাং এ দু তা হাই মেনে সিতা মে আলা ক্লিনিক্যাল ফিচার মানে কোসন সি লসো কিছু বাং কোসন সি ব্যাং লং মানে কিচি ল্যাং ল্যাং মালা সন বাং হেডিয়াং ঠেক বাং চিচি নি দেট পোহে সো সি মানে ডায়গনোস থেকে দে তিলো মুনি তুমে লা বাং মানে লসো কিছু বাং নানন কি চিনি নাং পোহ পুজার লোহে আথে মাইলি তুমাং বং তা চিনি নি বাং সি অং মাতি লসো পাশে আবে তিন কক তাহাই মিনি তা দু তাহাই মিনি আন ডায়গনোস কেসেস হে নিলি পুই পু বাং গেলা আমি একা সাপসো কিছি রো তা মানে একদম নর্মেল সন ব্লিডিং কালি দেট একদম আবি জাং মে কম কে দেট আধে তুম গেলা আসো পেনতা হেডি আসো গেছিং থি সব সব পুচি ফুক পাক পা উক্ত একদম লসন আমে ক্রেং ক্রেডেট লা ব্লিডিং রে রে আবিজাং রে রে ইনকে লা আনুকান মেনতা আবিজাং রে কাপ্রেক লসন প্রেসার আবে তো আয়াত আ বেমার আবে আনুকান লং দা বেমার আবে তা ইনি তা ব্লিডিং রে লাহাই চে লাংলাপ তা ইয়াত কিসু তা কালি পুলুতে লা বাংকে হেমোফিলিয়া তা থেক লাহাই বাং মানে চিনি দু নাং পো বা লা আরিয়া কেং আসেক সুরেট সুরেট তামে কাপ্রে কয়াতা কিছু অভি পুলোতে হেমোফিলিয়া তা থেকলা সে লাহায়াং থেক মানে যে চিনি দু নং মে অংল হে লাবাং এ ডায়গনোসিস পেন স্ক্রিনিং লাসন ভান প্রাপ চেট প নীল তুমাহিন পেন কনমা কে প্রাপ ম্যানেজমেন্ট উন লাসো বাং কে মে অং চট প
1: চুরল বা চিনি পন থেক প তংতে কি জুত সিনংলি রেডিও কার্জু আরাদা ফান পিনি কে থান কাংতুং কাপে চিনি কাংতুং আসন দোমা
0: নীলিহীন বেন পচিনি পু বাং কেলা নন লাসো কিছু ফান গভর্নমেন্ট নুপেন তা মানে ফ্রি সার্ভিসেস পি ও আনলো লা মুনি তো হান কচেলাং পাজয় ফান তালা কি দুকারাত তুমতা মানে মাথা দে তিমান্তি দি লাসো কিছু কে মানে কিচেলাং সুং ও জীবন বা লাসন দোয়াই হাই মেনে লাহাই তা আদর্শ ও ও জীবন পুসি মাথা তাহাই মেনে সে তামে গভর্নমেন্ট পেন কে স্কিমস আন্ডার সি লাসন ট্রিটমেন্ট বা ডায়গনোসিস বা লাসন টেস্ট জি পুস্তামে ইয়াতা ফ্রি লো লাহানকে পয়সা এনে ললা হেমোফিলিয়া অঞ্চত কালি কাপ্রে কাপ্রে ক্লাসনা ভি ডিসঅর্ডার্স তা দোলাংলা হেমোগ্লোবিনোপেথিস ধলা লাইক থ্যালেসেমিয়া তহ সিকল সেল অ্যানিমিয়া লা আভি কিছু আন ভান্তা এনকে ক্যান্সার তহ ইয়াত হান্তাননকে ফ্রি সার্ভিসেস সে পিবম ললাসে লাহায়া কিছু তার মানে দু পুলোতে গভর্নমেন্ট আন্ডার লাসন গভর্নমেন্ট হসপিটাল লং নাং পোহে লাহায় সার্ভিসেসকে ফ্রি পেন পিবম ল লবাং নিলি বাং পাচিনি জি পো রাত তুম ভাত
1: চুরল ডক্টর পাচিনি পন থেকে পন নাংলি কে থানালাম থি নীলি তুম মাতি রেডিও কার্যু আটাটা তুম আনসিতামি কাচিনি নিয়ালাম সিতামি চিনি পন লাসি ডক্টর পিনি কে আপরালাম তা ডোক কপন পিনিয়া বাংকে লপু আনলে চিঙ্কি জেঠানিক চটল না নাংলি ফানসিতামি চুরল ডক্টর লপনা সাইকে আং বং পেন আপর নাঙ্গা চিপি থেকে পথ লাসি পিনি ইলি তুম চিহু চিপুত আলাম চিরকে পান লিং টনিক না পুথ ডক্টর নাংলি ফান সুরি সুরি কার্ডম পাজরে গেল
0: থ্যাংক ইউ

আফ্রান্সি আকাশবাণী ডিফু রেডিওকার জোড়া তুম আনাফান নিঙ্গাং সামা কারণম পাজিরল লাপেন কার্বি নিঙ্কান কিমিয়া কারণম সিতামে রেডিওকার জোড়া তুম আনাফান পাজিরিংল কার্বি আংবং মতে সোয়ার লুয়াংবং পেন আনং কেথেন নাই কেলংদুন আবং ফি পেন আলাম হিসি নালি নোফান না পারজু পনিক পো লাগে মাদুদা কালি এলি তুম মাদুদা চিনিল নং নাম চে থাং প্লং আলুন সে পি পদ্মশ্রী পখিলা লেখি পি।

0: alangli ben alam thesi pini nang litam khan nang par ju ponik po alangli ku pi ko son ben si labang so padma sri award mate anong e ke longdon ma alangli ninga klong pen alam the nang che than dun alangli ben alam the arju ponik sin nang
1: kar biang long solang do ara ra phan kar dom chi pi jer lo la pen ke kar biang long a ke chi pi duk ka do ka ve ইনিং ইকি রং দুন একে যা দুন লেন লাকা দৌ আমি তোমার ফান্তা আকে রোপিল লাপেনা যক অসম সরকার আহিন পেন নিলি ফান আসন আসন অংখাং বাইপন এসি নন লাপুসন থি আকো ভারত সরকার আহিন পেন সিতানাংখাং বাইপন লাসিলা আসাম সরকার ফান নাপেন ভারত সরকার ফান্তা নিলি হিন পেন আকেরো চিপিল লাপেন কারডম সিতামে কাদো কবে আর ফান্তা নীলি কারডম চিপি জেরল কারডম নীলি কেনিং যে কাংতুং লাহেনল কার্বি আংলং আরাত আতুম ইংলং আরল আতক আনু কেদু সোলাংডো আরাত আতুমা ফান্তা নীলি চোরো পে পিমা পুলো তাংতে রাত জংসি ইরুং রে পুলো তাংতে আংসং কার্লুদুঞ্জিকে এজাকং আবে তারাত আতুম জংসি আকেরো লাপেনরা তুমজংসি মেসেন আংথেক নাং যা পনরা এফান বিধি সরে নাং পিপন বম নাং রং পন বম পুলো তাংতে সোলাং দোয়ারাত আফানতা নিং কাছিং সাম থেপিক লাপেন নেলি কেলংকে সোলাং দো আরা তুম আবাহা জয়নি সি লাপো আনা নং এ সিতামি কেলং লাসো পশি আদো কবে সোলাং দোয়ারাত ফান সিতামি নিলি আক কিরো চিপিল লাপেন নিং তা চিং দুক পিগল আলং লিটুম নন পুয়ান দা নিলি ফান কাইতা নাং কেরু নাং কারছু লাপেন কে নিং নাং কে পেথে দুন আলং লিটুম ইং তন্তে লাপেন আ জকসি নিলি দাকার বিয়াং লং সিতামি আসন্তে না নং এ সিতা নিলি চডেং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদা মাসার আর নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং